ষোলই বৈশাখ 1948 শকাব্দ, 22শে বৈশাখ 1430 বঙ্গাব্দ এবং 6ই মে 2026 খ্রিস্টাব্দ শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টসে এবং এফএম প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টসে।

0: আকাশবাণী শিলচর অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনবেন শ্রীমা সারদামণির রচনা থেকে পাঠ।
1: সাধন মানে তার পাদপদ্মে সর্বদা মন রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন, স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি। আমাদের এই ঠাকুর আছেন, তিনিই সব। তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। এত লোক আসছে, কটিকে মনে রাখা যায়? আগুন জ্বাললে বাদুলে পোকা আসে না, সেই রকম। শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয়, শুদ্ধ মন হয়, বল হয়। শুদ্ধ মনে শ্রদ্ধা ভক্তি হয়, প্রেম হয়। মন্ত্রতন্ত্র কিছুই নয় মা, ভক্তিই সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। সাধন করতে করতে দেখবে, আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো মনে দীনভাব আসবে। সৃষ্টি সুখ দুঃখময়, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? চিরদিন কেউ দুঃখী থাকবে না, সব জন্ম কারো দুঃখী যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। নদীর কূলে বসে ডাকতে হয়, সময় তিনি পার করবেন। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ্য বলে দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠাই মিলে এক কোপে তাকে কাটলে, তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হল না। দেবীর আরাধনা করেছিল কি না, ভগবানের নামে কমে যায়। কলিতে শুধু সত্যের আত থাকলেই ভগবান লাভ হয়।

0: ঠাকুর বলতেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। সংসার এক দক, মানে পাঁক, দকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়, তার নাম করবে, নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। কত সৌভাগ্যে এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। আরেক কথা শোনো, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয়, সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন শ্রীমা সারদামণির রচনা থেকে পাঠ। আকাশবাণী শিলচর।
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी।

গানখানি শুনলেন চন্দ্রাবলী রুদ্র দত্তর কণ্ঠে। বন্দনা অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন অজয় চক্রবর্তী এবং চন্দনা চক্রবর্তীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেতে খামারে।

কৃষক ভাই বোনেরা, জীবিত প্রাণী মাত্রই কোনো এক সময় রোগাক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। মাছের ক্ষেত্রেও এর কিন্তু ব্যতিক্রম হয় না। তবে নানা কারণে উন্মুক্ত জলাশয়ের চাইতে বদ্ধ জলাশয়ে চাষ করা মাছে রোগের আক্রমণ বেশি হয়ে থাকে। তাই পুকুরের মাছকে প্রায়ই নানান রোগের কবলে পড়তে দেখা যায়। পুকুর কিংবা দীঘিতে সচরাচর যেসব রোগে মাছ আক্রান্ত হতে পারে, এ ধরনের কয়েকটি সম্ভাব্য রোগ এবং তার প্রতিকার সম্পর্কে আপনাদের বলছি। যেমন মাছের ক্ষত রোগ, সেটা আপনারা প্রায়ই দেখবেন। তো এই ধরনের রোগ চেনার উপায় হচ্ছে, আক্রান্ত মাছের গায়ে ক্ষত বা ঘাজনিত লাল দাগ দেখা দেবে। এই দাগের আকৃতি ক্রমেই বৃদ্ধি পেতে থাকবে। ঘায়ের স্থানে চাপ দিলে কখনো কখনো পুঁজও বের হতে পারে। ঘা মাছের লেজের গোড়া, পিঠ এবং মুখের দিকেই বেশি হয়ে থাকে। তো এই রোগ হলে রোগাক্রান্ত মাছগুলো আপনাদের পুকুর থেকে তুলে ফেলতে হবে। আর তাৎক্ষণিকভাবে তুলে ফেলে 10 লিটার জলে 100 গ্রাম লবণ গুলে লবণ মিশ্রিত জলে রোগাক্রান্ত মাছ 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রেখে তারপর আবার পুকুরে ছেড়ে দিতে হবে। তারপর মাছের পেট ফোলা রোগ, সেটাও এক ধরনের মারাত্মক রোগ। তো পেট ফোলা রোগ যদি দেখা দেয়, তবে প্রথমত খালি সিরিঞ্জ দিয়ে মাছের পেটের জল বের করে দিতে হবে। তারপর প্রতি কেজি মাছের জন্য 25 মিলিগ্রাম করে ক্লোরেম ফেনিকল ইঞ্জেকশন দিতে হবে, অথবা প্রতি কেজি খাবারের সাথে 200 মিলিগ্রাম ফ্লোরেম ফেনিকল পাউডার মিশিয়ে খাইয়ে দিতে হবে। প্রতিকার হিসেবে প্রতি শতাংশ জলাশয়ে 1 কেজি করে পাথুরে চুন প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে মাছের খাদ্যের সাথে ফিশমিলও আমরা ব্যবহার করতে পারি। এছাড়া পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য উৎপাদন সহ মাছগুলোকে নিয়মিত সুষম খাদ্য প্রদানের বিষয়টিও আমাদের নিশ্চিত করতে হবে। তারপর রয়েছে পাখনা এবং লেজ পচে যাওয়া রোগ। তো পাখনা অথবা লেজ পচা রোগ হলে আপনাদের কি করতে হবে, সেটা হচ্ছে 5% PPM পটাশযুক্ত জলে আক্রান্ত মাছগুলোকে 3 থেকে 5 মিনিট

ডুবিয়ে রেখে দিন। পুকুরে সাময়িকভাবে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে। এছাড়া রোগ জীবাণু ধ্বংসের পর মজুতকৃত মাছের সংখ্যা কমিয়ে ফেলতে হবে। আর এই অবস্থায় প্রতি শতাংশে 1 কেজি করে পাথুরে চুন প্রয়োগ করতে হবে। এছাড়াও রয়েছে মাছের বিভিন্ন ধরনের পুষ্টির অভাবজনিত রোগ। এ রোগে পুকুরে চাষযোগ্য যে কোনো মাছে কিন্তু আক্রান্ত হতে পারে। তো ভিটামিন এ, ডি এবং কে এর অভাবে মাছগুলো অন্ধত্ব, হাড় বাঁকা এ ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। তো মাছের খাবারে আমিষের ঘাটতি দেখা দিলেও কিন্তু মাছের স্বাভাবিক বর্ধন প্রক্রিয়া বিঘ্নিত হয়। অচিরেই মাছ নানা রোগের কবলে পড়তে পারে। তো খাবারের সাথে তাদের প্রয়োজনীয় মাত্রায় সুনির্দিষ্ট ভিটামিন এবং খনিজ লবণ মিশিয়ে খাওয়ানো হলে খুব তাড়াতাড়ি মাছের শারীরিক সুস্থতা রক্ষা করা সম্ভব হয়।

মিষ্টি খামারে শুনলেন আকাশবাণী শিলচর লোকগীতির অনুষ্ঠানে আজকের শিল্পী হরিপদ দাস।

পরপর তিনখানি লোকগীতি শুনলেন হরিপদ দাসের পরিবেশনায়। শিল্পীর পরিবেশনায় আবার লোকগীতি শুনতে পাবেন আজ দুপুর 1:40। আকাশবাণী শিলচর। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। সকাল 7:40 দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী লাইসা আহমেদ লিজা। এছাড়া 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8:40 আধুনিক গানের শিল্পী শক্তি ঠাকুর। বেলা 12:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সেতার বাদন শুনবেন। সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শিল্পী সুমিত্রা গুহ। এছাড়া 10:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এন রাজনের বেহালা বাদন শুনবেন। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 11:00 গজল শুনবেন মিতালি সিং এবং ভূপেন্দর সিং এর কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন বেলারানী দত্ত। এর অব্যবহিত পরেই বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। নজরুল গীতি শুনবেন পূর্বী দত্তের কণ্ঠে দুপুর 2:30। দুপুর 2:45 ও রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বি বালসারার পরিবেশনায় অর্কেস্ট্রা শুনবেন, মাফ করবেন, বি বালসারার পরিচালনায় অর্কেস্ট্রা শুনবেন। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কড়ি। সন্ধ্যে 6:45 চাষ আবাদের কথা। এতে প্রথমে পশুধনের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বলবেন ডক্টর জিতেন্দ্র বরভুইয়া এবং পরে

মৌমাছি পালন নিয়ে বলবেন নাজিমুদ্দিন বড়ভুইয়া। রাত আটটায় কথিকার অনুষ্ঠানে বেগম রোকেয়ার সাহিত্যে নারীর অবস্থা নিয়ে বলবেন মমতাজ বেগম বড়ভুইয়া। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15 মিনিটে। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: आकाशवाणी शिलचर।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ বুধবার, ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ। প্রথমে দেখে নেই ইতিহাসের পৃষ্ঠায় ৬ মে অর্থাৎ আজকের দিনটি। ১৭৭৫ সালে আজকের দিনে মহারাজা নন্দকুমারকে গ্রেপ্তার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আজকের দিনে ১৮৭০ সালে প্রথম মানব দেহে ক্লোরোফর্মের প্রয়োগকারী স্যার জেমস ইয়ং সিমসন এডিনবার্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৮৪০ সালে আজকের দিনে ইংল্যান্ডে প্রথম ডাক টিকিট চালু হয়। ইতিহাসের পৃষ্ঠায় ৬ মে অর্থাৎ আজকের দিনটি সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এবারে আজকের প্রসঙ্গ। ভগিনী নিবেদিতাকে জানতে বা তাকে নিয়ে লেখালেখি করতে আমরা যে বইটিকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে হাতে তুলে নেই, সেই ভগিনী নিবেদিতা গ্রন্থটির লেখক প্রব্রাজিকা মুক্তিপ্রাণা। তিনি ঠাকুর রামকৃষ্ণ সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দেরও জীবনী রচনা করেছেন, লিখেছেন বহু প্রবন্ধ, গল্প ও কবিতা। তবে এ তার আসল পরিচয় নয়। প্রব্রাজিকা মুক্তিপ্রাণা বিশেষভাবে পরিচিত সারদা মঠের প্রথম সাধারণ সম্পাদক হিসেবেই আজীবন তিনি ওই দায়িত্ব পালন করে গিয়েছেন। তার সন্ন্যাসপূর্ব নাম ছিল আশা বন্দ্যোপাধ্যায়, তাই আশাদি নামেই তিনি পরিচিত ছিলেন। স্বামীজির স্বপ্ন ছিল একটি সন্ন্যাসিনী সংঘ প্রতিষ্ঠা। তার সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় সংকল্প নিয়ে আশাদি কাজ করে গিয়েছেন। প্রথমে স্বামী বেরোজানন্দ ও স্বামী মাধবানন্দ সহ বেলুড় মঠের অন্যান্য সন্ন্যাসীদের নির্দেশনায় সমমনস্ক কয়েকজন তরুণীর সঙ্গে সারদা আশ্রম প্রতিষ্ঠা করেন। ১৯৫৩ সালের ২৭ ডিসেম্বর তারিখে তিনি আরও ৬ জনকে সঙ্গে নিয়ে স্বামী শঙ্করানন্দের কাছে ব্রহ্মচর্য গ্রহণ করেন। পরের বছরের ২ ডিসেম্বর শ্রী সারদা মঠ প্রতিষ্ঠিত হয়। প্রথম ৪ বছর ওই মঠ

বেলুড় মঠ কর্তৃকেই পরিচালিত হয়। 1959 সালের 1 জানুয়ারি ওই 7 জন ব্রহ্মচারিণী স্বামী শঙ্করানন্দের দ্বারা সন্ন্যাস গ্রহণ করলে শ্রী সারদা মঠ তাদের হাতে অর্পণ করা হয়। আশাদি তথা প্রব্রাজিকা মুক্তিপ্রাণাকেই এর প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন। তার দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় শ্রী সারদা মঠ দ্রুত বিকশিত হয়। ভারতের বিভিন্ন প্রান্ত এবং অস্ট্রেলিয়াতেও এর কেন্দ্র স্থাপিত হয়। সন্ন্যাসিনীরা রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। 1994 সালে আজকের মতো 6 মে তারিখে অসংখ্য অনুগামীকে রেখে পরলোকগমন করেন দক্ষ লেখিকা, চিত্রশিল্পী এবং সঙ্গীতশিল্পী প্রব্রাজিকা মুক্তিপ্রাণা। আজ প্রয়াণ দিবসে এই সন্ন্যাসিনীকে আমাদের শ্রদ্ধাভক্তি নিবেদন করি। আজকের প্রসঙ্গ শুনলেন।

0: কিছুকাল দেখা নেই অভিকের, চিঠিপত্র কিছু পাওয়া যায়নি। বিভার মুখ শুকিয়ে গেছে, কোনো কাজ করতে মন যাচ্ছে না, তার ভাবনাগুলো গেছে ঘুলিয়ে। কি হয়েছে, কি হতে পারে তা ঠিক পাচ্ছে না। দিনগুলো যাচ্ছে মাজর ভেঙে দেওয়া বোঝার মতন। ওর কেবলই মনে হচ্ছে অভিক ওর উপরেই অভিমান করে চলে গেছে। ও ঘর ছাড়া ছেলে, ওর বাঁধন নেই, উধাও হয়ে চলে গেল, ও হয়তো আর ফিরবে না। ওর মন কেবলই বলতে লাগল, রাগ করো না, ফিরে এসো, আমি তোমাকে আর দুঃখ দেব না। অভিকের সমস্ত ছেলে মানুষে ওর অবিবেচনা, ওর আবদার যতই মনে পড়তে লাগলো ততই জল পড়তে লাগলো ওর দুই চক্ষু বেয়ে। কেবলই নিজেকে পাষাণি বলে ধিক্কার দিলে। এমন সময় এলো চিঠি, স্টিমারের ছাপ মারা। অভিক লিখেছে, জাহাজের স্টোকার হয়ে চলেছি বিলেতে, ইঞ্জিনে কয়লা জোগাতে হবে। বলছি বটে ভাবনা করো না, কিন্তু ভাবনা করছো মনে করি ভালো লাগে। তবু বলে রাখি, ইঞ্জিনের তাতে পোড়া আমার অভ্যেস আছে। জানি তুমি এই বলে রাগ করবে যে কেন পাথেও দাবি করিনি তোমার কাছ থেকে। একমাত্র কারণ এই যে আমি যে আর্টিস্ট, এই পরিচয়ে তোমার একটু শ্রদ্ধা নেই, এ আমার চিরদুঃখের কথা। কিন্তু এই জন্য তোমাকে দোষ দেব না, আমি নিশ্চয়ই জানি একদিন সেই রসজ্ঞ দেশের গুণী লোকেরা আমাকে স্বীকার করে নেবে, যাদের স্বীকৃতির খাঁটি মূল্য আছে। অনেক মূঢ় আমার ছবির অন্যায় প্রশংসা করেছে, আবার অনেক মিথ্যুক করেছে ছলনা। তুমি আমার মন ভোলাবার জন্য কোনোদিন কৃত্রিম স্তব করনি, যদিও তোমার জানা ছিল তোমার একটুখানি প্রশংসা আমার পক্ষে অমৃত। তোমার চরিত্রের অটল সত্য থেকে আমি অপরিমেয় দুঃখ পেয়েছি, তবু সেই সত্যকে দিয়েছি আমি বড় মূল্য। একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাব, তখন সবচেয়ে সত্য সম্মান আমাকে তুমিই দেবে, তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে। যতক্ষণ তোমার বিশ্বাস ও সন্দিগ্ধ সত্যে না পৌঁছবে, ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এই কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনার পথে চলেছি। এতক্ষণে জানতে পেরেছ তোমার হারখানি গেছে চুরি, এ হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ। এই ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তুমি পাঁজর ভেঙে শীত কাটতে যাচ্ছিলে আমার বুকের মধ্যে, তোমার ওই হারের বদলে আমার এক তাড়া ছবি তোমার গয়নার বাক্সের কাছে রেখে এসেছে। মনে মনে হেসো না, বাংলাদেশের কোথাও এই ছবিগুলো ছেঁড়া কাগজের বেশি দর পাবে না। অপেক্ষা করবি আমার মধু করে, তুমি ঠকবে না কখনোই না। হঠাৎ যেমন কোদালের মুখে গুপ্তধন বেরিয়ে পড়ে, আমি যা করে বলছি তেমনি আমার ছবিগুলির দুর্মূল্য দীপ্তি হঠাৎ বেরিয়ে পড়বে। তার আগে পর্যন্ত হেসো, কেননা সব মেয়ের কাছে সব পুরুষ ছেলে মানুষ যাদের তারা ভালোবাসে, তোমার সেই স্নিগ্ধ কৌতুকের হাসি আমার কল্পনায় ভর্তি করে নিয়ে চললুম সমুদ্রের পারে, আর নিলুম তোমার সেই মধুময় ঘর থেকে একখানি মধুময় অপবাদ। দেখেছি তোমার ভগবানের কাছে তুমি কত দরবার নিয়ে প্রার্থনা করো, এবার থেকে এই প্রার্থনা করো তোমার কাছ থেকে চলে আসার দরুন দুঃখ যেন একদিন সার্থক হয়।
1: শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। নির্বাচনে বিজেপি জোটের সেঞ্চুরির পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী পাঁচ বছর কাজের ধরন কি হবে তার ইঙ্গিত দিয়েছেন। কাল তিনি জানিয়েছেন অসম হোক বা পশ্চিমবঙ্গ, নির্বাচন বিজেপির কাছে শুধুমাত্র রাজনৈতিক লড়াই ছিল না, এটা ছিল দেশের জাতিসত্তাকে রক্ষা করার একটি যুদ্ধ। মুখ্যমন্ত্রীর নানা বক্তব্যেই আজ সর্বাধিক গুরুত্ব দিয়েছে বরাক উপত্যকার অধিকাংশ বাংলা পত্রিকা। সাময়িক প্রসঙ্গ লিখেছে, হেরে যাওয়া হিন্দু কংগ্রেসীরা বিজেপিতেই আসছেন। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, পবন খেরা থেকে তিন গগৈ কংগ্রেসকে একের পর এক কটাক্ষ। কংগ্রেস তো এখন রকিবুল কংগ্রেস, মন্তব্য হিমন্তের। বার্তালিপির শিরোনাম, মোদীর তারিখ নিশ্চিত হলেই শপথ চাইছেন হিমন্ত।

গানখানি শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতাবন্ধুরা, ধারাবাহিক গল্প পাঠের আসরে এখন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার গল্পের আজকের অংশ।

তলব বিধায়কদের আজকালের মধ্যেই হবে নেতা নির্বাচন। গতি জানিয়েছে বিজেপির বিধান পরিষদীয় দলের নেতা বাছাইয়ে নাড্ডা ও সাইনি পর্যবেক্ষক। যুবসংঘ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে 102-এ 101 জন হিন্দু, সনাতনী শক্তির জয় দেখছে বিজেপি। হিন্দু কেন্দ্রে জয়ী হয়নি একজন মুসলিমও, করা হিন্দুত্বের প্রচারে ঐক্যবদ্ধ সনাতনীরা। যুবসংঘের প্রথম পাতায় আরও কয়েকটি উল্লেখযোগ্য খবর। তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের জন্য কংগ্রেসের সমর্থন চাইছেন টিভিকে প্রধান অভিনেতা বিজয় থালপতি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ 150 দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে 206টি আসনে বিজেপির অভাবনীয় জয় এখন কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় এবং বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে বাংলার এই হাই ভোল্টেজ নির্বাচনের ফলাফল নিয়ে কাটছেড়া শুরু করেছে আমেরিকা, ব্রিটেন এবং পাকিস্তানের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো। বার্তালিপির আরও কয়েকটি শিরোনাম, উচ্ছেদ চলবে, ক্ষমতায় ফিরেই হুঙ্কার মুখ্যমন্ত্রীর। জিরিঘাটে ডাক্স পাচারকারীদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ। গতির প্রথম পাতার শিরোনাম, দল বেছে দিয়েছে বর্তমান কংগ্রেস নেতৃত্ব, বিস্ফোরক আমিনুল। পদত্যাগ করব না, আমরা তো হারিনি, মুখ্যমন্ত্রী মমতার আজব জেদ। সাময়িক প্রসঙ্গের প্রথম পাতার শিরোনাম, পাঁচ রাজ্যে ভোটে 723 বিজয়ীর 104 জন মুসলিম। বাংলায় মুখ্যমন্ত্রীকে রাজনাথের নেতৃত্বে সিদ্ধান্ত আজ। নববার্তা প্রসঙ্গের শিরোনাম, বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে মৃত 24, সতর্কতা জারি। এবারে সম্পাদকীয় শিরোনাম, দৈনিক যুগসংঘ আজকের সম্পাদকীয় শিরোনামে লিখেছে বাংলার ভবিষ্যৎ। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়, অসম বঙ্গে ডবল ইঞ্জিন, ত্বরান্বিত হবে উন্নয়ন। বার্তালিপির সম্পাদকীয়, রাজনীতির রং। নববার্তা প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, অসম এবং বেঙ্গলের ফলাফল, বঙ্গের ফলাফল ইঙ্গিতবাহী। সবশেষে গতির সম্পাদকীয়, অসমে বিজেপির জয়ের মূল কারিগর হিমন্ত। এই ছিল আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল আজকের মতো এই সময়ে আমাদের অনুষ্ঠান অবশ্যই শুনবেন। নমস্কার। আকাশবাণী শিলচর দেশবন্ধনে অনুষ্ঠানে এখন শুনবেন দেশাত্মবোধক গান ইন্দিরা শিল্পীগোষ্ঠীর পরিবেশনায়।

0: দেশ বন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তুলোর উৎপাদন বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে কাপাস কান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। IPL ক্রিকেটে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে বৈঠকে বসবেন। তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক নিয়ে আলাপ আলোচনা হবে। দুই নেতার উপস্থিতিতে বেশ কয়েকটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হওয়ার কথা আছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকেলে তো লামের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আজ সকালে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। তারপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধী স্মারকে শ্রদ্ধা জানাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও তো লামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড আয়োজিত 56তম সাপ্রু হাউস লেকচারও দেবেন ভিয়েতনামের রাষ্ট্রপতি। 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিয়েতনাম সফরের সময় দুদেশের মধ্যে যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার 10ম বর্ষপূর্তিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত ও ভিয়েতনামের মধ্যে সাংস্কৃতিক ঐতিহাসিক বন্ধন রয়েছে, তা গত কয়েক বছরে আরও শক্তিশালী হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রপতির সফরে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তো লামের এটি প্রথম ভারত সফর। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীর কর্মসংস্থান সংক্রান্ত দ্বিতীয় কর্মী গোষ্ঠীর বৈঠক আজ তিরুবনন্তপুরমে শুরু হবে। 2 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির প্রতিনিধিরা শ্রম, কর্মসংস্থান এবং শ্রমিক কল্যাণ বিষয়ে আলোচনা করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, সভার সদস্য রাষ্ট্রগুলি সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, শ্রম বাজারকে সংগঠিত করা এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে। এই আলোচনায় কর্মসংস্থানের যোগ্যতা নির্ধারণ, দক্ষতা বৃদ্ধি এবং গিগ ও প্ল্যাটফর্ম অর্থনীতি সহ অর্থনীতির কর্মী সহ অন্যান্য কর্মীদের নানা সুযোগ সুবিধা দেওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তির ভূমিকাও স্থান পাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্কুল পরিচালন কমিটি SMC সংক্রান্ত নির্দেশিকা 2026 প্রকাশ করবেন। 2020 জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে নিপুণ ভারত মিশনের আওতায় ছাত্রছাত্রীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান FLN শক্তিশালী করার ক্ষেত্রে স্কুল পরিচালন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন নীতিতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সার্বজনীন মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া

0: হয়েছে। অভিভাবক এবং সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক একটি শিক্ষার পরিবেশ গড়ে উঠবে। এসএমসি প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা বা স্থানীয় ভাষার ব্যবহারকে উৎসাহিত করে রিডিং কর্নারের মাধ্যমে পড়ার অভ্যাসকে উৎসাহিত করে, গল্প বলার অবসরের আয়োজন করে যা শিশুদের জন্য শিক্ষাকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, বৈদ্যুতিক যানবাহন কেনার বিষয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। নতুন দিল্লিতে বেসরকারি গাড়ি নির্মাণ সংস্থাগুলির অটো সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস 2026 অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জীবাশ্ম জ্বালানির সেরা বিকল্পগুলির ব্যবহার এবং জনসাধারণের মধ্যে এর প্রচারের জন্য প্রচুর গবেষণা করা হচ্ছে। জাতীয় রাজধানী অঞ্চলে 1,60,000 কোটি টাকার রাস্তা নির্মাণ করা হচ্ছে। ভারতীয় শিল্প সংস্থাগুলিও বায়োমাস থেকে বায়ো সিএনজি তৈরির কাজ করছে। বিকল্প জ্বালানি উৎপাদনে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে শ্রী গড়করি বলেন, কৃষকদের ভূমিকা এখন আর খাদ্য উৎপাদনকারীর মধ্যে সীমাবদ্ধ নেই, তারা জ্বালানি, বিটুমিন এবং হাইড্রোজেন উৎপাদনকারীর ভূমিকায় পরিচিতি লাভ করছেন।
1: ये ट्रांसफॉर्मेशन बहुत तेजी से चल रहा है। सेकेंड थिंग, रिसर्च भी चल रहा है। ये बायो बिटुमिन तैयार किया, अब इथेनॉल से आइसोबिटेनॉल तैयार हुआ। बड़े बड़े इंडस्ट्रीज अभी बायोमास से बायो सीएनजी बनाने का काम। तो अब ये किसान एक प्रकार से अन्नदाता नहीं, ऊर्जा दाता, ईंधन दाता, विटामिन दाता, हवाई ईंधन दाता, और आगे अब हम किसानों को हाइड्रोजन दाता बनाना चाहते हैं। हाइड्रोजन इज द फ्यूएल फॉर द फ्यूचर।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির জন্য সংসদে একটি সংশোধনী বিল পেশ করার প্রস্তাব অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এই বিলে 1956 সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পাশ হলে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা আরও 4 জন বাড়বে। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে দাঁড়াবে 37। তুলা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাপাস ক্রান্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 5,659 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এর উদ্দেশ্য হল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলো চাষের মানোন্নয়ন ঘটানো। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের পাশাপাশি 2026-27 সালের জন্য আখের ন্যায্য এবং লাভজনক মূল্য স্থির করা হয়েছে কুইন্টাল প্রতি 365 টাকা। ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম 5-এর জন্য 2,55,000 কোটি টাকার একটি তহবিল গঠন করার প্রস্তাব রাখা হয়েছে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ 23,473 কোটি টাকা ব্যয়ে 3টি বহুমুখী রেল প্রকল্প গড়ে তোলার বিষয়টিতেও অনুমোদন দিয়েছে। এছাড়াও গুজরাটের ভাদিনারে একটি অত্যাধুনিক জাহাজ মেরামতি কেন্দ্র গড়ে তোলার বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী শনিবার রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার সম্ভাবনা। এদিকে রাজ্যে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে কার নাম মনোনীত করা হবে সে বিষয়ে আলোচনা করতে শীঘ্রই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসবেন। বিজেপির সংসদীয় বোর্ড পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে দলীয় সূত্রের খবর। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা ও সম্পত্তি নষ্ট করার সঙ্গে যারা যুক্ত সেই সব ঘটনার মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, পুলিশের মহানির্দেশক ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহানির্দেশকদের পাশাপাশি প্রত্যেক জেলা শাসক, পুলিশ সুপার এসপি এবং পুলিশ কর্মকর্তাদের সবসময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। রাজ্যে হিংসা ছড়ানোর সঙ্গে যারা যুক্ত সেই সব মতদাতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয়ের তামিলাঘা ভেত্রি কাজাকাম টিভিকে রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে 108টি আসন জিতে ইতিহাস সৃষ্টি করেছে। নবনির্বাচিত টিভিকে বিধায়করা পনাইয়ারেতে দলের সদর দফতরে বিজয়কে তাদের নেতা নির্বাচিত করেছেন। এদিকে এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেরালামে

কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার গঠনের বিষয়ে আলোচনা চালাচ্ছে, আসামেও নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। পুডুচেরি বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়ের পর নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পুডুচেরি বিজেপি সভাপতি ভিপি রামালিঙ্গনের পৌরোহিত্যে দলের সদর দফতরে নবনির্বাচিত বিজেপি বিধায়করা গতকাল বৈঠক করেন। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। এদিকে আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস গতকাল 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। আইএসএল ফুটবলে আজ পাঞ্জাব এফসি চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলবে। লুধিয়ানার গুরুনানক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। পাঞ্জাব 9 ম্যাচে 15 এবং চেন্নাই 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এদেশ সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি তোলামের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ স্কুল পরিচালন কমিটি এসএমসি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে দলের সংসদীয় কমিটি। আসামের বিজেপি বিধান পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সৈনিকে কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি দিয়েছে। বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা নির্বাচনে দলের অভূতপূর্ব সাফল্যের জন্য রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল গুয়াহাটিতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন যে রাজ্যের জনসাধারণের আশীর্বাদে জাতীয় গণতান্ত্রিক মোর্চা এনডিএ এর 102 জন প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস রচনা করেছেন। বিজেপির জনসংযোগ শক্তিশালী থাকার জন্যই এই ঐতিহাসিক জয় সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা মন্তব্য করেন। রাজ্যের জনসাধারণের কাছে দল ঋণী হয়ে থাকবে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। একটি বিকশিত নতুন আসাম গড়ে তোলার লক্ষ্য পূরণের জন্য কাজ করে যেতে দল সংকল্পবদ্ধ বলে উল্লেখ করে আগামী 5 বছরে পূর্বের মতোই কাজ অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী ড শর্মা জানান। মুখ্যমন্ত্রী ড শর্মা আরও জানান,
1: এইবাৰতো বহুত কাম হব, এইবাৰতো কামবিলাক মানুহে দেখা পাব। যোৱাবাৰতো আমি আধাৰশিলাহে কৰিছো বা 2 এটা দেখা পাইছো, ধৰক ভাস্কৰ বৰ্মা সেতুখনে ততাতৈয়াকৈ খুলি দিছে, বোলে মহাৰাজ পিঠু সেতুখনে ততাতৈয়াকৈ খুলি দিছে। কিন্তু এতিয়াতো 5 বছৰ কিমান কাম দেখা পাব, ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজ কমপ্লিট হব, পলাশবাৰী শুৱালকুছি ব্ৰিজ কমপ্লিট হব, মাজুলী যোৰহাট ব্ৰিজ কমপ্লিট হব, শিলচৰৰ পৰা গুৱাহাটীলৈ 5 ঘণ্টাত অহা ৰাস্তা মুকলি হব, কাজিৰঙাৰ ওপৰত সেতু হব, আপোনাৰ গহপুৰ নুমলীগড়ৰ মাজত টানেল হব, ছেমি কণ্ডাক্টৰ ফেক্টৰী ইনগ্ৰেশ্যন হব, ফাৰ্টিলাইজাৰ ফেক্টৰী ইনগ্ৰেশ্যন হব, পাৱাৰ প্লেণ্ট ইনগ্ৰেশ্যন হব। গতিকে এইবাৰতো গোটেই কামবিলাক মানুহে দেখা পাব। এই 5 বছৰ হল উদ্বোধনৰ বছৰ, যোৱা 5 বছৰ আছিল আধাৰশিলাৰ 5 বছৰ। গতিকে ইমানটো আহোঁতে যাওঁতে মানুহে ছেমি কণ্ডাক্টৰটো দেখিছে, এতিয়া মানুহে দেখা পাব তাৰ পৰা চিপছ ওলাইছে। এতিয়া নাৰেঙ্গী কৰোৱা দলঙৰ আধাৰশিলাহে হৈছে, অহা 5 বছৰত মানুহৰ গাড়ী চলিব।
0: এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোটের পরাজয় সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ গতকাল গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পরাজয়ের নৈতিক দায়িত্ব স্বীকার করে রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করে দলটির নেতা কর্মীরা তৃণমূল পর্যায়ে গিয়ে কাজ করবে বলে তিনি জানান। শ্রী গগৈ বলেন,
2: নির্বাচনৰ ফলাফল স্বীকাৰ কৰি আমি আমাৰ ফলৰ পৰা বিজেপি দল আৰু তেওঁলোকৰ নেতৃত্ব শুভেচ্ছা জ্ঞাপন কৰোঁ। আমি আশা কৰোঁ যে অসমৰ জ্বলন্ত সমস্যা যি আমি যোৱা 5 বছৰৰ ভিতৰত সমাধান হৈ থকা দেখা নাই, সেইখিনি সমস্যা বৰ্তমান চৰকাৰে নতুন চিন্তাৰে নতুন শক্তিৰে সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিম। লগতে আমি অসমৰ জনসাধাৰণক যিসকলে আমাক ভোট দিলে, যিসকলে আমাক সমৰ্থন জ্ঞাপন কৰিলে, আমি সেইসকলক আমাৰ ফলৰ পৰা

0: আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। পৰৱৰ্তী দিনত আমি যদিও বিমান আসন আমাক লাভ কৰিব লাগিছিল, আমি লাভ কৰিব নোৱাৰিলো, কিন্তু বিৰোধী দলৰ কৰ্তব্য আমি পাতে, আমি সদায় জনসাধাৰণৰ লগত।
1: মিজোরামকে মুগা রেশম উৎপাদনে দেশের প্রথম সারি রাজ্য হিসেবে গড়ে তোলা হবে। দুদিনের মিজোরাম সফরে এসে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আইজলে রেশম শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করে একথা জানান। শ্রী সিং মুগা উৎপাদক এবং বয়নশিল্পীদের সঙ্গে মত বিনিময় করে বলেন যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র মিজোরামে চার

গিরিরাজ সিং আইজলে রেশম শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করে একথা জানান। শ্রী সিং মুগা উৎপাদক এবং বয়ন শিল্পীদের সঙ্গে মত বিনিময় করে বলেন যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র মিজোরামে চার ধরনের রেশম সুতা মুগা, এরি, তসর এবং ননী সুতা উৎপাদিত হয়। রাজ্যটিকে মুগা শিল্পের ক্ষেত্রে শীর্ষস্থানে নিয়ে যেতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। শ্রী সিং বলেন, মিজোরামে 6,000-এরও বেশি মুগা উৎপাদক এবং 11টি জেলার 19,000-এরও বেশি লোক রেশম শিল্পের সঙ্গে জড়িত হয়ে জীবিকা অর্জন করছেন। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ জানিয়েছে যে আগামী 29 মে থেকে কম্পার্টমেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী 5 জুন পর্যন্ত এই পরীক্ষা চলবে। পর্ষদ কম্পার্টমেন্টাল পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর সিগনেচারের ব্যবস্থাপনায় আজ উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অরুণাবন চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

0: खार। इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী লাইসা আহমেদ, লিজা।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন লাইসা আহমেদ লিজার কণ্ঠে। শিপির কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর 1:15 মিনিটে। আকাশবাণী শিলচর।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। সকাল 8:40 আধুনিক গান শিল্পী শক্তি ঠাকুর। বেলা 12:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 এবং রাত 7:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সেতার বাদন সকাল 9:00। সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানার শিল্পী সুমিত্রা গুহ। এছাড়া রাত 10:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এন রাজনের বেহালা বাদন শুনবেন। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 11:00 গজল শুনবেন মিতালী সিং এবং ভূপিন্দর সিং এর কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন বেলা রানী দত্ত। এর অব্যবহিত পরেই বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। দুপুর 2:00 ভজন শুনবেন জ্যোথিকা রায়ের কণ্ঠে। দুপুর 2:30 পূবালী দত্তের কণ্ঠে শুনবেন নজরুল গীতি। দুপুর 2:45 ও রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ভি বালসারার পরিচালনায় শুনবেন অর্কেস্ট্রা। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা। এতে প্রথমে পশুধনের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বলবেন ডক্টর জিতেন্দ্র ভুইয়া। এরপর মৌমাছি পালন নিয়ে বলবেন নাজিমুদ্দিন বড়ভুইয়া। রাত 8:00 কথিকার অনুষ্ঠানে বেগম রুকিয়ার সাহিত্যে নারীর অবস্থান এনিয়ে বলবেন মমতাজ বেগম বড়ভুইয়া। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শক্তি ঠাকুরের কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন বাগি ছবি থেকে, অমিত কুমার এবং অনুরাধা পাড়ওয়ালের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনলেন জুর্ম ছবি থেকে, অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।

0: निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: শাস্ত্রীয় যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সেতার বাদন, রাগ নাট ভৈরব।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নাট ভৈরব রাগে সেতার বাদন, বাজিয়েছেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, আকাশবাণী শিলচর।

0: बने खुशहाल।
1: শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন গুরজরি তৈরির আগে খেয়াল ও তারানা, গেছেন সুমিত্রা গুহ।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গুরজুড়ি তৈরির আগে খেয়াল ও তারানা শুনলেন। গেছেন সুমিত্রা গুহ, আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন গভীর গোপন বৃষ্টি ছবি থেকে অন্বেষা দত্তগুপ্তর কণ্ঠে।

গানখানি শুনলেন বাইশে শ্রাবণ ছবি থেকে, সপ্তর্ষি মুখোপাধ্যায় এবং শ্রেয়া ঘোষালের দ্বৈতকণ্ঠে। এবারের গানটি শুনবেন অটোগ্রাফ ছবি থেকে, শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

চলপাল্টাই ছবি থেকে গানখানি শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন গ্রেফতার ছবি থেকে অভিজিৎ এবং দীপমালার দ্বৈত কণ্ঠে।

0: এই গানটির সঙ্গে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন পদ্মাবত ছবি থেকে, গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও স্বরূপ খান।

0: গানটি শুনলেন কে ভবতারিণী, শ্রাবানা এবং অন্যান্যদের কণ্ঠে পা ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। পরের গানটি অন্নু মালিকের কণ্ঠে, ছবি দানা পানি।
1: আজ যো ইসকি হালত হ্যায় কল হো সকতি হ্যায় তুমহারি ঘর মে আগর রহ যায়ে বৈঠি

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। শেষ গানটি শুনবেন উদিত নারায়ণ ও অনুরাধা পাড়ওয়ালের দ্বৈত কণ্ঠে আশিক ছবি থেকে।

বিভিন্ন শিল্পীর গাওয়া হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন গজল মিতালি সিং ও ভূপেন্দর সিং এর কণ্ঠে। প্রথম শিল্পী মিতালি সিং।

0: এতক্ষণ প্রথমে মিতালি সিং ও পরে ভূপেন্দর সিং এর কণ্ঠে গজল শুনলেন। আকাশবাণী শিলচর, আমার কথা অনুষ্ঠানে এখন নিজের কথা বলবেন বেলারানী দত্ত।
1: নমস্কার, আমার নাম বেলারানী দত্ত, বর্তমানে রেড এক নম্বর গলিতে থাকি, বয়স 93 বছর। আমার দুই মেয়ে এক ছেলে, ছেলে ছেলে বউ দুইজন নাতি নিয়ে আমাদের সংসার ভালোই চলছে। বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে আমার জন্ম। দাদু ঠাকুমা কাকু পিসিমা সবাইকে নিয়ে বেশ বড় পরিবার ছিল আমাদের। আমার বাবা একজন নায়ক ছিলেন, গ্রামে পাঠশালা, সেখানে পড়াশোনা করি। তারপর হবিগঞ্জে আমার পিসিমার বাড়িতে গিয়া সেখানকার হাই স্কুলে ভর্তি হই, কিন্তু ষষ্ঠম শ্রেণীর পর পরিস্থিতির কারণে আর পড়াশোনা চালিয়ে যাইতে পারি নাই। শুরু হলো হিন্দু

0: সম্মানের দ্বন্দ্ব, চারিদিকে একটি থমথমে ভাব, মনে সব সময় আতঙ্ক। অবস্থা এমন হইয়া গেল যে আমাদের বাবা আমাকে আর আমার ছোট বোনকে করিমগঞ্জে নিয়ে আসিলেন। সেই দিনগুলি মনে হই পড়িলে এখনো গা শিউরে ওঠে। কিন্তু প্রকৃতির খেলা, যেখানে প্রায় সকল মুসলমান আমাদের প্রাণের পিছনে পড়িয়াছিল, আমার এক মুসলমান বান্ধবী এবং তার পুরো পরিবার আমাদেরকে সুরক্ষিত ভাবে গ্রাম থেকে বাহির হইতে সাহায্য করিয়াছিলেন। গ্রামে করিমগঞ্জে আসিয়া একটি ভাড়া বাড়িতে আমরা উঠি, বাবা ফিরিয়া যাইতে হইল, কারণ গ্রামে আমার বাকি ছোট ভাই বোনরা এবং মা একা ছিলেন। অভিভাবক হিসাবে মেজভাকার হইয়া গেলেন। পরবর্তীতে বাবা চাইছিলেন যে আমি যেন আবার স্কুলে ভর্তি হই, কিন্তু তখন পরিস্থিতি দেখিয়া নিজেই না করিলাম। এই ভাবিয়া যে আমাদের পড়াশোনা, ভাইয়েদের পড়াশোনাটাই তখন বেশি গুরুত্বপূর্ণ, আর্থিক সমর্থন করিবার একা বাবাই ছিলেন, তাই আমার শিক্ষার ভার আর বাবা ওনার উপরে দিতে চাইলাম না। করিমগঞ্জে আমাদের এক আত্মীয় দিদির অফিসে কর্মরত ছিল, ওনার সাহায্যে আমি তখন বাংলাদেশ থেকে আসা রিফিউজিদের নথিপত্র যাচাইকরণের চাকরি পাই। প্রায় 3 মাস এই চাকরি করি। এভাবেই দিন চলতে থাকে। আগামী দিনে আমার পুরো পরিবার করিমগঞ্জের স্থায়ী বাসিন্দা হইয়া উঠি। ভাগ্যক্রমে বাবা বাড়িও বানাতে পারিয়াছিলেন এবং সবাইকে নিয়ে আমরা বেশ সুখে শান্তিতে দিন কাটাই। দিন চলিয়া যায় কিন্তু স্মৃতি মুছিয়া যায় না। এখনো মাঝে মাঝে সেই সময়কার খারাপ স্বপ্নে রাত্রে ঘুম ভাঙিয়া যায়। মনে হয় অতীতের সেই দিনগুলি যেন আর ফিরিয়া না আসে, আগামী প্রজন্মকে যেন কোনোদিন সেই বীভৎস দিন দেখিতে না হয়।
1: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন বেলারানী দত্ত। আকাশবাণী শিলচর, এখন লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী ফরিদা পারভীন।

এতক্ষণ লক্ষ্যকীতি শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে। লক্ষ্যকীতির অনুষ্ঠানে এবারের শিল্পী অনুদ্ধতি হোম চৌধুরী।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশবাণী শিলচর, হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন আ দেখে যারা, ছবি থেকে গেয়েছেন আকৃতি কক্কর।

পরের গানটি শুনবেন কিশোর কুমার ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে, ছবির নাম আচল।

গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে লাওয়ারিশ ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। পরের গানটি উদিত নারায়ণ ও আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে শুনবেন লাগান ছবি থেকে।

অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে লুটেরা ছবি থেকে।

বিভিন্ন শিল্পীর গাওয়া হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী অভিজিৎ।

পরপর দুখানি গান শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনারা শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী চন্দনা চৌধুরী।

গৌতম মজুমদারের কণ্ঠে পরপর দুখানি গান শুনলেন। আধুনিক গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন জোজোর কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী লাইসা আহমেদ লিসা।

ততক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন লাইসা আহমেদ লিসার কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:45। কিছুক্ষণের মধ্যে বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে শোনানো হচ্ছে।

আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। মুডিজ রেটিংস এর মতে ভারত গত 5 বছরে অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর সঙ্গে শুরু হয়েছে সরকার গঠনের তৎপরতা। মধ্য আফ্রিকার দেশ চাদে এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম জঙ্গি সংগঠনের হামলায় 23 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে আলোচনায় বসেছেন। উভয় নেতা দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। এর আগে 3 দিনের ভারত সফরে আসা ভিয়েতনামের রাষ্ট্রপতিকে আজ সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির মধ্যে আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্পগুলি

দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পরিকাঠামোগত উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে দেশে পর্যটন শিল্পের উন্নতি ঘটবে। শ্রী মোদী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার মন্ত্রিসভার সিদ্ধান্তেরও প্রশংসা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং জনগণের জন্য দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করবে। মুডিস রেটিংসের মতে, ভারত গত 5 বছরে অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংস্থাটি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী বিদেশি মুদ্রা তহবিল এবং দেশজ বাজারে পুঁজি সহায়তায় ভারত আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলে সামনের দিকে এগিয়ে চলেছে। রিপোর্টে প্রকাশ, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাজার অর্থনীতি অস্থির অবস্থাতেই রয়েছে, তবে ভারতের পরিস্থিতি যথেষ্ট আশাব্যঞ্জক। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। 4 রাজ্যের রাজ্যপাল ও পুদুচেরির উপরাজ্যপালের কাছে কমিশনের এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের পর এই বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে কমিশনের দায়িত্ব আপাতত সম্পূর্ণ হল। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে এবার ভোট নেওয়া হয়। ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত গোটা প্রক্রিয়াই সুষ্ঠু ও স্বচ্ছ ছিল বলে কমিশন জানিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কথিত মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না কিংবা রাজ্যপালের কাছেও তা পেশ করবেন না বলে জানিয়েছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান অভিযোগ করেন, জনমত অস্বীকার করা গণতন্ত্রের অবক্ষয়েরই এক দৃষ্টান্ত। মমতা ব্যানার্জি কেবল জনতার রায়কেই অস্বীকার করেননি, তিনি নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আসামে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গুয়াহাটির রাজভবনে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেছেন। এই পদত্যাগের ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল। উল্লেখ্য, এর আগে আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আনুষ্ঠানিকভাবে আসাম বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যপালের কাছে পেশ করেন। এবারের বিধানসভা নির্বাচনে এনডিএ 126টি আসনের মধ্যে 102টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। কংগ্রেস 19টি আসন জয় করে বিধানসভার দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। 108টি আসন নিয়ে তামিলনাড়ু বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে টিভিকে আত্মপ্রকাশ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আরও 11 জন বিধায়কের প্রয়োজন। এ বিষয়ে টিভিকে বর্তমানে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে। কংগ্রেসের মুখপাত্র গিরিশ সোয়ানকার বলেছেন, টিভিকে সমর্থনের বিষয়টি আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। এদিকে এআইএডিএমকে বিজয়ী প্রার্থী লিমা রোজ বলেছেন, তাঁর দল টিভিকে সমর্থন করার ব্যাপারে আলোচনা চালাচ্ছে। কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও সত্যতা খণ্ডন করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বলছেন, গত বছরের 10ই মে পাকিস্তান ভারতের সিস্টেমগুলি জ্যাম করে দিয়েছিল। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে বলেছে, ভিডিওটি এআই নির্মিত, এটি ডিপ ফেক ভিডিও। দেশের জনগণকে এ ধরনের ভিডিওর ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছে সরকার। উল্লেখ্য, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া অপারেশন সিন্দুর 7ই মে থেকে সে মাসের 10 তারিখ পর্যন্ত চলে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় পালাবদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করছেন, এই রাজনৈতিক পালাবদলের নেপথ্যে কি রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30, গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্য আফ্রিকার দেশ চাঁদের এক সামরিক ঘাঁটিতে বোকো হারাম গোষ্ঠী সংগঠনের হামলায় 23 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বহু সৈন্য আহত, তবে শেষ পর্যন্ত আক্রমণটি প্রতিহত করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে চাঁদ, নাইজেরিয়া এবং ক্যামেরুনের মিলনস্থলে অবস্থিত চাঁদ হ্রদের তীরে এই সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। রাষ্ট্রসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, এই জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। এর আগে 2024 সালের অক্টোবরে বোকো হারামের হামলায় চাঁদের প্রায় 40 জন সেনা নিহত হয়েছিলেন। অস্ট্রেলিয়া তাদের আসন্ন বাজেট প্রস্তাবে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে 720 কোটি মার্কিন ডলারের একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন, এই পরিকল্পনায় প্রায় 100 কোটি লিটার জ্বালানি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে দেশের 50 দিনের জ্বালানি চাহিদা মিটবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া তাদের জ্বালানি 80% পশ্চিম এশিয়া থেকে আমদানি করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলিকে পথ দেখানোর কর্মসূচি মিশন প্রজেক্ট

ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প জানান, বর্তমান সংঘাতের অবসান ঘটাতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে এক পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর দিকে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সাম্প্রতিক সামরিক পরিস্থিতি এবং কূটনৈতিক আলোচনার অগ্রগতির পরিপ্রেক্ষিতে প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি আজ বেজিংয়ে এক বৈঠকে মিলিত হন। চীনের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিয়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে উভয় নেতা আলোচনা করেন। আরাকচির এই সফরের ঠিক আগের দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও ঘোষণা করেন, ইরানের বিরুদ্ধে সে দেশে সামরিক অভিযানের সমাপ্তি ঘটেছে। ইরানের রাজধানী তেহরানের কাছে এক শপিং সেন্টারে এক অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত 36 জন। সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, তেহরান প্রদেশের আরগাভান শপিং সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে, তবে এর কারণ এখনও জানা যায়নি। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল আগামী 11 মে সংসদের উভয় সভার অধিবেশন ডেকেছেন। সংসদ ভবন সিংহ দরবারে দুপুর 2 থেকে অধিবেশন শুরু হবে। নেপালের সংবিধান অনুযায়ী এর আগে মন্ত্রিসভা অধিবেশন ডাকার জন্য পরামর্শ দেয়। তাইওয়ান সরকারের আমন্ত্রণে একটি সর্বদলীয় প্রতিনিধি দল 6 দিনের সফরে সে দেশে গেছেন। তাইওয়ানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই প্রতিনিধি দলে বিজেপি, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, কংগ্রেস এবং শিবসেনা ইউবিটির মতো প্রধান প্রধান ভারতীয় রাজনৈতিক দলগুলির বর্তমান প্রজন্মের নেতারা রয়েছেন। মন্ত্রক আরও জানিয়েছে, তাইওয়ানের প্রতিনিধি দলটি বিভিন্ন সরকারি সংস্থা পরিদর্শন করবে এবং নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ভারত ও তাইওয়ান যখন একটি শ্রম চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া রয়েছে সেই সময় এই সফর। এই চুক্তির অধীনে তাইওয়ানে 1000 জন ভারতীয় পরিযায়ী শ্রমিক কাজ করার সুযোগ পাবেন। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত এই অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়াও অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সিকিমে আজ ভারী বৃষ্টিপাত সহ রবিবার পর্যন্ত কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। অন্যদিকে রবিবার পর্যন্ত কোঙ্কণ এবং গোয়ায় গরম ও আর্দ্র আবহাওয়া সহ আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের রাষ্ট্রপতি তোলামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার 19টি জেলার রেল প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। মুডিজ রেটিংসের মতে ভারত গত 5 বছরের অন্যতম বৃহৎ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। খবর শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানোর কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: এখন লোকগীতি শুনবেন হরিপদ দাসের পরিবেশনায়।

মাটির বাসন ভাঙি গেলে জোড়া নাহিল, আবার মুর্শিদি চাইলে লইবে জোড়া, দয়াল চাইলে

এতক্ষণ লোকগীতি শুনলেন হরিপদ দাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভজন শিল্পী যুথিকা রায়।

এতক্ষণ ভজন শুনলেন যুথিকা রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন পুরবী দত্তর কণ্ঠে। আকাশবাণী শিলচর লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ভি বালসারার পরিচালনায় সমবেত যন্ত্রসঙ্গীত।

ভি ভালসারার পরিচালনায় এতক্ষণ শুনলেন সমবেত যন্ত্রসঙ্গীত। আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা তিনটে।

মণিপুরী অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: এবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খাইরসিনে হামজম আকাশমা খানারিহি সাইসিনি জিনি ডিমাশা প্রোগ্রাম জেন্দু মিডিয়াম ওয়েবনি মিটার রাজাটাম বিশাটাম মাগনি পয়েন্ট মাকটাম মাগনি কারাউটে রাজা যায় মাকঞ্জায় কিলো হারজা ওডে এফএম নি রাজাশ্রী মাগনি পয়েন্ট মাকটাম মেগা হারজা তিনি বুবাদি বসাই মে বদাইনি সাইন্দ ইংরেজি মাইটিনি রিজিংনি মাইটি খন্ড জিনি ডিমাশা প্রোগ্রাম আসকাং ধোয়া দিনে খানারি নাং জাপুন তৈসা ওডেহে নালাইলাইনি সাইন্সিনি গ্রাউ জমা দুহা দর্মি নলাইনি দর্মি কাল ন্যাশনাল ক্লাব নিয়ে জাপুন তৈসা খানালাইনাম
1: দিনহা হা গরংবেনি ডিমাশা রাও ওডে খানায়ারও সিনে জিং জিনি খাজুনি খাসমা ওডে হামজামাকে খানারিহি জিনি দর্মিকাল ন্যাশনাল ক্লাব সালাইয়াবা গিবরিংগাটা প্রোগ্রামকে জেনলাইডো জিনি এব প্রোগ্রাম হা ডং বুথুজাং সাউজাং রেজাবিয়াবা রেজাবথাই ওডে মুখ্রি তাইসি সুগাংটাও হা খানানাং বুথুনি খুরাং হা রেজাবথায়

0: এজাং ক্রিপ নে কাসমা ওদে হামজামা খনারি জিনি এবো ন্যাশনাল ক্লাব সালাইবা গেবরাঙ্গটা প্রোগ্রামকে জিং ইরাহান জামরি লাডু
1: দরমিকাল ন্যাশনাল ক্লাবনি জাপুনটাইসানি প্রোগ্রাম দিনে ইরানিং জামখা আকাশবাণী শিলচর কেন্দ্র নিপাং কিন্তু কিসা এখন খনারি নাং সাইসিনী গ্রাও জমা

গ্রাজমাফরিডু নন্দিতা বর্মন রাজ্যনি বিধানসভা ইলেকশনী সিট খিরিপজাং রাজাশী বিশাকমুয়া হা বিশাবরি মাগনি সিট দেবানী গটাইন বিজেপি লিডার মানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যনি খিরিপ শিবুংকে হামজমা কাসমা খানারিবা মাসি প্রেস মিটার ডক্টর শর্মা সাইনটিবা যে পাবলিক নি কাসমা ওটে আশীর্বাদ জাং এনডিএ নি রাজ্য রাজাশি নিজন ক্যান্ডিডেট জয় জাহি ইতিহাস বুমু ক্লাইবা টিহি বিজেপি নি লুগু পাবলিক নি রিলেশন হামসি ডংবা নিশে এব ঐতিহাসিক জয় পসিবল যাবা ওটেহে রাজ্য নি শিবংনি হা দল নি লাগাই যাহি রংনাং টিহি সাইনটিবা আসামকে মাজাং শিশি সামকুহি ড্যাংমানিকলাহি দল নিশিং জে এম লাবা বকুশি বুটুকে ফাইকনিয়াবা এব মাইটেমান বিশিংহা ডাংফালাংনাং টিহি খানারিকা ফাইগিনিয়াবা এব মাইটেমা হা গদাইন গদাইন স্কিম নি ইনগ্রেশন জাফালাংনাং টিহি খানারিকা আসাম হা এনডিএ নি জয় জাপানি মন্ত্রিসকাউ নরেন্দ্র মোদী টিবা জে এব জয় জাবা দে পাবলিক রাজনীতি নিবাসাও হামসে শি লনবানি সে মাসি কান্তি পাবলিকে থ্যাংকস খানারি হি মন্ত্রিসকাউটিবা যে কেন্দ্র নিপাং আসাম হামজাও হামদাউরিমা নি কুশি বুটু ডাংফালাংনাং টিহি সোশ্যাল মিডিয়ানি দ্বারা যাং খানারিবা লক্ষ্মীপুরনি গজাম সুবুং রাউনি হসম মণিপুরী ভাষা উন্নয়ন সমিতি নহরুল করিরুল লাইরিম ডি মেল মণিপুরী লাইরিম ডি হসমনি লক্ষ্মীপুর বেডেব ওডেহে মণিপুরী মাসাইনজিগনি রেবিয়া হসম বাউসি জাহি দু ফাইগনিয়াবা সিসিখালি বাইসাগিনী সাইনকন মুয়াখালী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাজাইবা বাসাইনকে লাফাহি গিবিন গিবিন কুশি আউমা আজাউনাং বকে লাহি উরানি ক্রিপ খরিরোল কমিটি হলহা কবিগুরুনি সাউ খুলিহা খিলিম লাহিগ্রাও মেল ওদেহে পাইথাই লুটাই প্রোগ্রাম দেখা কাছার ক্যান্সার হসপিটাল সোসাইটিনি গজাম ডাংহজা ওডে গজাম সাউ নাইয়া ডাক্তার চিন্ময় চৌধুরী নিমোনিয়া যাহি আগাশি সারিপাংহা শিলচা দেশবন্ধু রোধা বনি জানি নহা দামরা গালাকা ঠিবা সেঙ্কলিহা বো মাইথাই মাইটাই বিশাবরি মাবরি দংবা কলংমা হাফাইনি গিবিন গিবিন হসম নিশিং ব থিবানী হামসিনিং দুকু খাইসুলাকা শ্রীভূমি জিলাহা ফাইগনিয়াবা এব বদাইনি সাইন্সকুখালি লোক আদালত খামনাং শ্রীভূমি জিলানি দায়রা জজ আদালত ওদে চিফ জাস্টিসনি নস্কাংহা এব আদালত আদালত খামনাং শ্রীভূমি জিলাহা গিবিন গিবিন আদালত জানি বিশিংহা টিপলা সহি দেওয়ানি ওদেহে ফৌজদারি কেস বুটুকে সাজামনাং বকে গাড়িব লোক আদালত নি বিশিংহা বিষার জামা ঠাউয়াবা কেস বুটু ওদেহে কেস সিরিয়াবা বেরেন বুটুকে সবাইনাং শ্রীভূমি জিলানি লিগেল সার্ভিস অথরিটি শিবংবুটুকে লোক আদালত নি এব চান্সকে আজমানে ফাইসুলাডু মণিপুর হা মিহা সিকিউরিটি ফোর্স ঘণ্টাপ্রি মাখনব্রি অপারেশন ক্লাহি বটামা ইয়াউডি মাইকা জাদুয়া হসম হা রংফাইয়াবা গিনিকে রিমকা পাবলিক এডমিনিস্ট্রেশন টিবালাই ঠিকালা থোবাল জিলানি লৈসংথেং হেকপ ফাত হাটানি বেরেনহা অপারেশন ক্লাইবাহা মাইয়াবা বস্তু বেরেন জাকা কারবাইন গুলি মাবরি রাইফল মাসি পিস্তল ওটেহে গিবিন গিবিন এউডিবো মাইকা সিকিউরিটি ফোর্স কে ওয়াই কে এল নি শিবুং সাউসিকে রিমকা ব শিবুংনিপ্রাং মোবাইল মাসি ওটেহে গিবিন গিবিন লাইসিলাবরা মাইকা বনিসকাংহা কাছিং জিলানি ওয়াইখং থানানি রুগুংহা শুকনু থিয়াবা লামাহা অপারেশন ক্লাহি কে সিপি নিং শিবং সাউসিকে রিম্বা মাইকা ব শিবংনিপ্রাং মোবাইল জাং গাড়ি রিম্বা মাইকা গ্রাউ জমা পরিবা দিনীতে এরানিং জামকা আকাশবাণী শিলচ টাকনা জিনি ডিমাশা প্রগম হা রংনাং গ্রাউজু রাজাবটাই রাজাব হাকং ওদেহে সাইসিনী গ্রাউ জমা ক্রিপনে হামজমা কাসমা খানারে পিনি সাইসিনী জিনি ডিমাশা প্রোগ্রাম সাজামনাডু জুটাই

আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি প্রথমে আজকের সন্ধে ৬:১৫ অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি সন্ধে ৬:৪৫ চাষ আবাদের কথা এতে প্রথমে পশুধনের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বলবেন ডাক্তার জিতেন্দ্র ভূঁইয়া এরপর মৌমাছি পালন নিয়ে বলবেন নাজিম উদ্দিন বড়ভূঁইয়া রাত ৭:১৫ হিন্দি ছবির গান রাত ৮টায় কথিকার অনুষ্ঠানে বেগম রোকেয়ার সাহিত্যে নারীর অবস্থান নিয়ে বলবেন মমতাজ বেগম বড়ভূঁইয়া রাত ৯:১৫ শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত ৯:৩০ গীতাঞ্জলি রাত ১০টায় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এন রাজনের বেহালাবাদন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি আগামীকাল সকাল ৬:০৫ অমৃতবাণী সকাল ৬:১০ বন্দনা খেতে খামারে সকাল ৬:৩০ লোকগীতি শুনবেন বিধান লস্করের কণ্ঠে সকাল ৬:৩৫ ও দুপুর ১:৪০ সুপ্রভাত সকাল ৭:০৫ সকাল ৭:২০ দেশ বন্দনা রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সাগর সেন সকাল ৭:৪০ ও দুপুর ১টায় নীতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শোনা যাবে সকাল ৮:৪০ ও দুপুর ২:৪৫ হিন্দি ছবির গান সকাল ৮:৫০ বেলা ১০:৩০ বেলা ১২টা ও রাত ৭:১৫ সকাল ৯:১৫ কথিকার অনুষ্ঠান এতে ভারতবর্ষের বেতারের বিবর্তন এ নিয়ে বলবেন সঞ্জীব দেব লস্কর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল ৯:৩০ শুনবেন বিমল মুখোপাধ্যায়ের সেতার বাদন ও শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত ১০টায় খেয়াল ও তারানা শুনবেন গণেশ প্রসাদ মিশ্রের কণ্ঠে এছাড়া লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত ৮টায় ঠুংরির শুনবেন মধুবন্তী সরকারের কণ্ঠে বেলা ১০টায় বাংলা ছবির গান আধুনিক গান শুনবেন বেলা ১১টায় শিবাজী চট্টোপাধ্যায় ও প্রতিষ্ঠা রায়ের কণ্ঠে দুপুর ১:১৫ আধুনিক গানের শিল্পী সোমা ভট্টাচার্য বেলা ১১:৩০ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নন্দিনী মজুমদার এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন মীনা খানম লস্কর ও বর্ণা চৌধুরীর পরিবেশনায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা ১২:৩০ বাংলা গানের অনুষ্ঠানে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর ২:৩০ শুনবেন রমন রায়ের গিটার বাদন দুপুর ২:৩০ ভজনের শিল্পী অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় বিকেল ৫:০৫ মণিপুরি অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান বিকেল ৫:৩৫ সন্ধে ৬:১৫ অনুষ্ঠান যুববাণী চাষাবাদের কথা সন্ধে ৬:৪৫ এতে মাছ পালনে পুকুর প্রস্তুতি এ নিয়ে বলবেন কাছাড় মৎস্য বিভাগের মহকুমা আধিকারিক বিরাজ বিকাশ শর্মা

স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। রাত আটটায় অনুষ্ঠান খেলার জগৎ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত ৯:১৫। রাত ৯:৩০ শুনবেন অনুষ্ঠান সৃজন। এতক্ষণ প্রথমে আজকের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: চা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের দুটি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান শুরু করছি। তো চা শ্রমিক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব একটি কথিকা দিয়ে, নেশা ও শ্রমিক স্বাস্থ্য। ইনি বলছেন ধনঞ্জয় তেলি।
1: নেশা বলতে আমরা কি বুঝি? নেশা হচ্ছে মনের ইচ্ছার কাছে পরাজিত হয়ে কোনো বিষয় বা কুকর্মে আসক্ত হওয়া। নেশা বিভিন্ন প্রকারের, যেমন মদ্যপান, ধূমপান, গাঁজা সেবন, হপিং সেবন, ড্রাগ সেবন, জুয়া, এন্ডিং, তীর খেলা ইত্যাদি। তার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক নেশা হচ্ছে মদ্যপান ও জুয়া খেলা। চা বাগান অঞ্চলে মদ্যপান, জুয়া খেলা, তীর খেলা ব্যাপক হারে বেড়ে চলেছে। এ ধরনের নেশা ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রের ক্ষতি করে থাকে। মহাভারত থেকে আমরা জানতে পারি যে জুয়া খেলা ব্যক্তি তথা সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। মহাভারতে উল্লেখ আছে, দুর্যোধন এবং যুধিষ্ঠিরের মধ্যে শকুনির চালে পাশা খেলা হয়। সেই খেলার ফলস্বরূপ ধন দৌলত রাজ্য এমনকি পঞ্চপাণ্ডবের নিজ স্ত্রীকে হারাতে হয়েছে। এতে বোঝা যায় এটা এই ধরনের খেলা যেটা মানুষের হারা ও জিতার জ্ঞান লুপ্ত করে দেয়। জুয়া যে খেলে ও খেলায় উভয়ই ধ্বংস অনিবার্য। হস্তিনাপুরে রাজা মহামন্ত্রী বিদুর এই উক্তি করেছিলেন। ইহা ছাড়া সুরাপানের বিভিন্ন ঘটনার উল্লেখ আছে। বর্তমানে দেখা যায় মদ্যপান ও জুয়া তীর খেলার প্রচলন অধিক। এই মদ্যপান কীভাবে সৃষ্টি হয়েছে তারও কিছু ইতিহাস রয়েছে। ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ সাহেবরা চা বাগানে পরিচালনা করার জন্য ব্রিটিশ সাহেবরা চিন্তা করল, তাদের উপার্জিত অর্থ যদি সঞ্চয় করতে শিখে নেয় তাহলে তারা স্বাবলম্বী হয়ে যাবে, ফলে তাদেরকে শাসন করা খুবই কঠিন হয়ে পড়বে। সেই জন্য তারা উপায় ঠিক করলো, যদি তাদেরকে মদ্যপান করানোর অভ্যাস গড়ে তোলা যায় তাহলে উপার্জিত অর্থ মদ্যপানে খরচ হয়ে যাবে, তখন তারা অর্থ সঞ্চয় করতে পারবে না। তারা শ্রমিক দিবকে সুকৌশলে মদ্যপান করাতে শুরু করলো। ধীরে ধীরে মদ্যপান চা শ্রমিকের মধ্যে অভ্যাস অর্থাৎ নেশায় পরিণত হলো। শ্রমিকরা তাদের উপার্জিত অর্থ

অর্থ মদের উপরেই খরচ করা শুরু করলো। শেষ পর্যন্ত দেখা গেল ভাত না খেয়ে তারা থাকতে পারে, কিন্তু মদ না খেয়ে থাকতে পারে না। শুরু হলো স্ত্রী সন্তানের উপর নির্যাতন। অর্থ উপার্জন করেও স্ত্রী সন্তানেরা ভালোভাবে দিন যাপন করতে পারে না, নিজের ও নিজ সন্তানদের প্রতি তাদের কোনো লক্ষ্য নেই। দেখা গেল শ্রমিকদের মধ্যে বিভেদ, অধিকাংশ শ্রমিককে মদ্যপান করিয়ে তাদের কাছ থেকে স্বার্থ আদায় করাও সম্ভব হয়। বর্তমানে চা বাগিচাগুলিতে যে চিত্র দেখা যায় তা দৈনিক স্থানীয় সংবাদপত্রে প্রচারিত হয়ে থাকে। পথে ঘাটে, পুষ্করণীর ধারে, কালীগৃহী, দিন দুপুরে তাস, ঝান্ডা মোনা ও তীর খেলার রমরমা ব্যবসা, এই নেশায় বিভোর হয়ে তারা অনেকেই সর্বহারা হয়ে গেছে। ভিটে মাটি, বাড়ির থালা গ্লাস বিক্রি করে জোয়ারদানে দিয়ে দিচ্ছে। নিজ স্ত্রী উপার্জিত অর্থ পর্যন্ত কেড়ে নিয়ে সেই জোয়ারদানে ফেলে দিচ্ছে। ফলে দেখা যায় স্ত্রী সন্তানেরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। আরও দেখা যায় কিছু নেশাখোর বাগানের স্থায়ী শ্রমিকেরা কাজ ছেড়ে দিয়ে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, পেনশনের টাকা নিয়ে সকল অর্থ মদ ও জোয়ারতে খরচ করে দেয়। স্ত্রী সন্তানের খাওয়ার পড়ার জন্য চিন্তাই করে না। এই নেশার কারণে তাদের অকাল মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। তারপর চা শ্রমিকের স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করতে গিয়ে দেখা যায় তাদের থাকা খাওয়ার অবস্থান কি। চা বাগান অঞ্চলে প্রায় 70% শ্রমিকই স্বাস্থ্য সম্বন্ধে অজ্ঞ। নিজের শরীর ও ঘরের প্রতি অধিকাংশ শ্রমিক যত্নশীল নন। স্বাস্থ্য বলতে কি বোঝা যায় তাও অনেক শ্রমিক জানে না। মানব দেহ হচ্ছে একটি যন্ত্র, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকলেই স্বাস্থ্য হয়। নিয়মিত শয়ন, জাগরণ, খাওয়া, পরিশ্রম করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিশুদ্ধ জল পান করা, স্বাস্থ্য ভালো থাকে। অলসভাবে দিন কাটালে স্বাস্থ্যের সবচেয়ে বেশি ক্ষতি হয়। কোনো কোনো চা বাগানে অজ্ঞানতার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেমন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা। শ্রমিকদের মধ্যে অনেকেই খোলা জায়গায় বা নদীর ধারে পায়খানা করে থাকে, এতে পরিবেশ দূষণ হচ্ছে, এতে নিজের ও অন্যদের স্বাস্থ্যের খুবই ক্ষতি হচ্ছে। মাটির মধ্যে একটি গর্ত করে নিয়ে একটি কাঁচা পায়খানা ঘর তৈরি করে নিয়ে নিলেই এই সমস্যা থেকে অনেক মুক্তি পাওয়া যায়। চা শ্রমিকদের মধ্যে কিছু শোয়ার ঘরে মুরগি ছাগল পালন করে থাকে। মানুষ ও পশু পক্ষীর জন্য একই গৃহ ব্যবহার করা উচিত নয়। একই গৃহে মানুষ ও পশু পক্ষী শয়ন করলে পশু পক্ষীর শরীর থেকে মানব দেহে রোগ বীজাণু ছড়াতে পারে, তাই পশু পক্ষীর জন্য আলাদা ঘর তৈরি করা আবশ্যক। স্বাস্থ্য রক্ষার জন্য কিছু রোগ প্রতিরোধের প্রয়োজন আছে, যেমন অ্যানোফিলিস, স্ত্রীজাতীয় মশার দ্বারা ম্যালেরিয়া সংক্রামিত হয়ে থাকে। মশারি ব্যবহার করলে আমরা মশার কামড় থেকে রক্ষা পাব। কয়েক বছর পরপর চা বাগানগুলিতে কোম্পানি স্থায়ী শ্রমিকদেরকে মশারি দিয়ে থাকে। কিছু কিছু শ্রমিক আছে সেই মশারি বিক্রি করে সেই টাকা মদের দোকানে দিয়ে দেয়। সেই মশারি নিজে ব্যবহার করলে অনেকটা ম্যালেরিয়ার হাত থেকে রক্ষা পেতে পারে। চা বাগান অঞ্চলে আরও দেখা যায় কাঁচা ঘরগুলোতে শুধু একটিমাত্র দরজা, জানালা তো থাকেই না। এই বসবাস গৃহ ঠিক মতো আলো বাতাস প্রবেশ করতে পারে না, দূষিত বায়ু বার হওয়া রাস্তা নেই, সেই জন্য এই ঘরগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। চা কোম্পানির ম্যানেজমেন্ট উচিত উপযুক্ত দরজা জানালা দিয়ে কাঁচা ঘর নির্মাণ করে দেওয়া। চা বাগান অঞ্চলে প্রতিটি পরিবারের একটি ভালো অভ্যাস আছে, জল সম্পূর্ণরূপে ফুটিয়ে অল্প চায়ের লিকার দিয়ে পান করা, কিন্তু মধ্যে মধ্যে তারা ভুল করে ফেলে। পাতলা লিকার বেশি গরম থাকলে ঠান্ডা জল মিশিয়ে তারা পান করে। এই চা কিছু ধৈর্য ধরে ঠান্ডা করে পান করলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয়। আরও দেখা যায় প্রায় চা বাগানে খেলাধুলার নেশা কমে যাচ্ছে। খেলার সময় ছেলেমেয়েরা টিভিতে হিন্দি সিনেমা বা অন্যান্য প্রোগ্রাম দেখতে ব্যস্ত হয়ে যায়। এভাবে দিনের পর দিন ছেলেমেয়েরা অলস হয়ে পড়ছে, এত স্বাস্থ্যের দারুণ ক্ষতি হচ্ছে। খেলার সময় খেলাধুলা করলেই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে। এ সকল সময়

0: ভাষা সুধু অজ্ঞ শ্রমিকদিগকে দোষাদোষি করলে লাভ নেই। সকল শিক্ষিত সমাজ গণচেতনার কাছে কাজে এগিয়ে আসতে হবে। বাগানে হেলথ অ্যাসিস্ট্যান্ট কর্মচারী আছে, শ্রমিকদের স্বাস্থ্য দেখাশোনার দায়িত্ব সবচেয়ে বেশি দায়িত্ব এই হেলথ অ্যাসিস্ট্যান্টদের। আমরা শিক্ষিত সমাজ তথা চা কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়ন এই শ্রমিকগণের সেবা কাজে এগিয়ে আসতে পারলে তাদেরকে এই স্বাস্থ্য সম্বন্ধে নেশার কুফল সম্বন্ধে সচেতন করতে সক্ষম হব, তবেই ব্যক্তি সমাজ ও রাষ্ট্র অবক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে।
1: এতক্ষণ নেশা ও শ্রমিক স্বাস্থ্য, ইনি বললেন ধনঞ্জয় তেলি। তো শ্রমিক ভাই বোনেরা, এতক্ষণ ধনঞ্জয় তেলি তো শোনালেন কীভাবে স্বাস্থ্য ভালো রাখা যায়, কী উপায়ে চললে স্বাস্থ্য ভালো থাকে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যায়, তো এইভাবে চলার চেষ্টা করবেন। এবারে আমরা আসলে চণ্ডীপুর চা মহিলা সংস্থার শিল্পীদের পরিবেশনায় টুসু গান শুনব। শিল্পীরা হলেন রেণু ভূমিজ, জবা কালিন্দে এবং অনিতা গৌড়। আসুন শোনা যাক টুসু গান।

আমরা এতক্ষণ টুসু গান শুনলাম, চণ্ডীপুর চা মহিলা সংস্থার শিল্পীদের পরিবেশনায়। তো শিল্পীরা ছিলেন রেণু ভূমিজ, জবা কালিন্দে এবং অনিতা গৌড়। এখন শ্রমিক ভাই বন্ধুর চোখ নিয়ে দু একটা কথা বলছি। রাতকানা রোগটি এদেশে ছোট ছোট শিশুদের মধ্যে প্রায় দেখা যায়। চা বাগান অঞ্চলে বেশিরভাগ শিশুদেরই এ রোগে আক্রান্ত হতে দেখা যায়। পুষ্টিকর খাদ্যের অভাবে অথবা অতিরিক্ত পেট খারাপের জন্য ভিটামিন এ অভাব দেখা দিলে রাতকানা রোগটি হয়। আর অশিক্ষাই এই রোগটির অন্যতম মূল কারণ। যারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছেন তাদের মধ্যেই এই রোগটা বেশি দেখা যায়। রাতকানা রোগটির জন্য প্রথম অবস্থায় শিশু রাত্রিবেলা চোখে মোটেই দেখতে পায় না, এবং পরে আস্তে আস্তে চোখের মণির পাশে সাদা অংশে ফুলের মতো দাগ দেখতে পাওয়া যায়। তখন যদি সেই শিশুকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে না আসা যায়, তবে সেই শিশুটির চোখের কালো মণিতে ঘা হয়ে দু চোখ একেবারে নষ্ট হয়ে যায় এবং সেই শিশুটি ছোটবেলা থেকেই অন্ধ হয়ে যেতে পারে। তো চোখের মধ্যে সাদা সাদা দাগ যদি দেখা যায়, তখনই কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবেন শিশুদের। এ অবস্থায় যদিও চিকিৎসা দ্বারা রোগটি সারানো সম্ভব, কিন্তু চোখের কালো মণিতে সাদা দাগ পড়ে যাওয়ার কারণে শিশুটি ভালো করে দেখতে পায় না। এই পর্যায়েও শিশুটির অন্ধত্ব দূর করা যায় অস্ত্রোপচারের মাধ্যমে, অর্থাৎ অপারেশন করে। অস্ত্রোপচার দ্বারা দাগ পড়া কালো মণিটি সরিয়ে যদি স্বচ্ছ কালো মণি অন্য কারোর চোখ থেকে এনে বসিয়ে দেওয়া যায়, তবে শিশুটি পুনরায় দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে। খাদ্যের অভাব ছাড়া আরও অনেক কারণে চোখের কালো মণিতে সাদা দাগ পড়তে পারে, এবং সেটাও এক ধরনের অস্ত্রোপচার দ্বারা সারানো সম্ভব। যেগুলো কারণে সাদা দাগ পড়ে সেগুলো হচ্ছে ধান গাছ কাটার সময় ধান গাছ চোখে লেগে গিয়ে, বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অথবা কলকারখানায় কাজ করার সময় চোখে আঘাত পেয়ে, অথবা বংশের টুকরো বা ধার জাতীয় কিছু খেলনা দ্বারা চোখে আঘাত লেগে এই সাদা দাগ চোখে পড়তে পারে। তাই চোখে সাদা দাগ দেখা মাত্র দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তো চোখের সাদা দাগ অর্থাৎ চোখের রোগ নিয়ে একটু বললাম। এবারে আসুন এখানে ভজন শোনা যাক ভীমসেন যোশীর কণ্ঠে।

ভীমসেন যোশীর কণ্ঠে ভজনখানি শুনলেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে গেল। চা শ্রমিক ভাই বোনদের আবার আন্তরিক শুভেচ্ছা জানি। আজকের মতো দুটি পাতা একটি কুড়ি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।

0: কৃষক ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের চাষ আবাদের কথা অনুষ্ঠানটি। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। কৃষক ভাই বোনেরা, আসরের শুরুতেই আমরা শুনব একটি কথিকা, পশুধনের স্বাস্থ্য সুরক্ষা, এই নিয়ে বলবেন ডক্টর জিতেন্দ্র ভূঁইয়া।
1: পশুধনের সুস্বাস্থ্য রক্ষা। পশুধন এবং হাঁস মুরগির স্বাস্থ্য ও উৎপাদন রক্ষার জন্য সময়োচিত কয়েকটা ব্যবস্থা গ্রহণ ও বৈজ্ঞানিক কৌশল প্রয়োগ। পশুধনের স্বাস্থ্য রক্ষা করাটা পশুপালকদের প্রধান কর্তব্য। সুস্বাস্থ্যের জন্য আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কথার ওপরে নজর দিতে হয়, যেমন জীবজন্তুর দেহে রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে পশু চিকিৎসকের পরামর্শ গ্রহণ, প্রয়োজন অনুসারে সুষম ও কাঁচা ঘাসের যোগান ধরাটা পশুপালকের এক লাভজনক দিক, বাচ্চাকে ও অন্যান্য পশুধনকে নিয়মিতভাবে কৃমিনাশক ঔষধ দেওয়াটা জরুরি, সময়োচিত প্রতিষেধক টিকা দেওয়াটা, বৈজ্ঞানিক কৌশলসমূহ গ্রহণ ও অনুশীলন। পশুপালকগণ, আমরা জানি যে এমন কয়েকটা রোগ আছে যাহার চিকিৎসা ব্যয়বহুল ও আরোগ্য করাটাও জটিল। প্রতিষেধক টিকাকরণ সেরেও, যেমন হিমোরেজিক সেপ্টিসেমিয়া, গলাভুলা বীজাণুর দ্বারা সৃষ্ট অতিপাত জ্বর 105-106 ফারেনহাইট শরীরের উষ্ণতা হয়, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, মুখ দিয়ে লালা নির্গত হয়, 2 মাস বয়সের বাচ্চা ও অপর বয়সের গরু, মহ, ভেড়া, ছাগল, শুকর আদিকে এই রোগের প্রতিষেধক টিকা দিতে হয়, প্রতিবছর এই টিকা পুনঃ দিতে হয়। সবকা বাতা বেমার বা ফুট এন্ড মাউথ ডিজিজ, ই বিষাণুজনিত রোগ, পার মাঝে ফাট থাকা জীবজন্তুর এই রোগ হয়, পাতে ঘা লাগে, শরীরের উষ্ণতা বৃদ্ধি হয়, মুখ গহ্বরে জিহ্বা ও অন্যান্য জায়গাতে ঘা লাগে, খেতে অসুবিধা হয়, দুর্বল হয়ে যায়, দুগ্ধবতী গায়ের দুধ উৎপাদন কমে যায়, অর্থনৈতিকভাবে ক্ষতি হয়। এই রোগে টিকা বছরে 2 বার দিতে হয়। গাহরি কলেরা বা সোয়াইন ফিভার, শুকরের কলেরা, নাকের পাশে ঘা লাগা রক্তক্ষরণ, পাতে ঘা লাগা ও রক্তক্ষরণ, পাতলা পায়খানা ও ডিসেন্টারি, শরীরের উষ্ণতা বৃদ্ধি আদিয়ে এই রোগের প্রধান লক্ষণ। এই রোগের প্রতিষেধক টিকাকরণ 6 মাসের পর পর দিতে হয়।

পেস্টিডিস পেটিস রুমিনেন পিপিআর ছাগলের বিষাণুজনিত বা ভাইরাল রোগ, মুখে ঘা, জ্বর, পাতলা পায়খানা, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, বাচ্চাদের মৃত্যু হয়। 4 মাসের অপরের বয়সের পরা পিপিআর ভ্যাকসিন বা প্রতিষেধক টিকা দিতে হয়। 3 বছরের পর পুনঃ বা রিভ্যাকসিন করা হয়। জলাতঙ্ক, রেবিস বা হাইড্রোফোবিয়া, কুকুর, মেকুর, শিয়াল, র্যাট আদি কামড়ের ফলে এই রোগ হয়। এই রোগের চিকিৎসা নেই, গতিকে ইহার বিহিত ব্যবস্থা কামড়ের সঙ্গে সঙ্গে ডাক্তরের পরামর্শ ক্রমে প্রতিষেধক টিকা প্রদান করা অত্যন্ত জরুরি, কারণ ইহার সঙ্গে মানুষের জীবনের কথাও জড়িত। গৃহপালিত কুকুর বিড়ালেকে কয়েকটা রোগের বিরুদ্ধে টিকাকরণ করা হয়। ডাক্তরের পরামর্শ মতে ভ্যাকসিন রেকর্ড কার্ড করাটাও জরুরি। আমি আগে বলেছি যে সুষম ও কাঁচা ঘাসের যোগান ধরাটা এক লাভজনক দিক। আজকাল ঘাসের অভাব দূর করিবার জন্য ঘাস ক্ষেত করাটা দরকার। এতদ অঞ্চলের জন্য 12 মাস থাকে ঘাস, যেমন নেপিয়ার, গিনি, পাড়া, ঘাসের ক্ষেত করাটা হয়। এপ্রিল টু জুন, জুলাই এই ঘাসের ক্ষেত করতে হয়। নেপিয়ার ও গিনি বিষুবীয় আর্দ্র জলবায়ুতে ভাল হয়। মূল বা শিপা ও ডাল কেটে টুকরা টুকুর গাঁঠি মাটিতে গোবর ও সার প্রয়োগ করি বছরে 1 বিঘাতে 175 কুইন্টল ঘাস কাটা যায়। পাড়া ঘাস আর্দ্র জল থাকা ড বা লোলিং এরিয়া ভালো হয়। গোছের ডাল বা মূলের পরা এই ক্ষেতের বীজ হয় বা বীজ হিসাবে ব্যবহার করা হয়। 1 বিঘা মাটিতে 110 পৰা 150 কুইন্টল ঘাস কাটা যায়। আর কয়েকটি ঘাস আছে যে সব বছরে যে কোনো এক সময় হয়, যেমন দীননাথ, রীনা, রাইজবিন আদি গ্রীষ্মকালীন ঘাস। এপ্রিল টু জুলাই এই ক্ষেত রোপণ করতে বা লাগাতে হয়। এইসব ঘাস গড়ে এভারেজ বছরে 50 কুইন্টল 1 বিঘা খেতি মাটিতে পাওয়া যাবে। ঘাসের বীজ ও খেতির পদ্ধতির বিষয়ে খুঙ্গুর লাইফস্টক ফার্ম এবং জেলা পশুপালন বিষয়ার অফিসেও এই তথ্যসমূহ পাওয়া যাবে। গরু বাছুরের নিয়মিত কৃমিনাশক ঔষধ দেওয়াটা জরুরি, কেননা এই পরজীবীসমূহ পশুর শরীর দুর্বল করে, রক্তহীন করে, কারণ তাদের খাদ্য পশুপক্ষীর শরীর থেকে গ্রহণ করে। বাছুরের বয়স 10 বা 15 দিন একবার, তারপর প্রতি মাসে 6 মাস পর্যন্ত একবার করিয়া ডক্টরের পরামর্শ নিয়ে দিতে বা খাওয়ানোটা দরকার। তারপর 3 মাসের অন্তরে একবার করিয়া আর বড় বা এডাল গরুরে বছরে 2 বার কৃমিনাশক ঔষধ দিতে হয়। পায়খানা মানে গোবর টেস্ট করিয়া ঔষধ প্রয়োগ করাটা ভালো। শিলচরে জেলা পশুপালন বিষয়ার অফিসের সৌহদে রোগ পরীক্ষাগারে গোবর টেস্ট করার সুবিধা আছে। পশুপালকগণ, আপনারা সময়ের বৈজ্ঞানিক কৌশলগুলি অনুশীলন করাটাও প্রয়োজন আছে, যেমন কৃত্রিম প্রজনন। গরু, ছাগল, মহিষের কৃত্রিম প্রজননের ব্যবস্থা নিয়ে ভবিষ্যতের উন্নত মানের উচ্চ উৎপাদন সম্পন্ন বাছুর পাওয়া যায়। গরু ছাগল দাগ লইলে বা হিতি আসলে বা এস্টাসের পাশের চিকিৎসালয়ে জানালে নির্দিষ্ট সময়ে বিভাগীয় কর্তৃপক্ষই কৃত্রিম প্রজননের ব্যবস্থা নেবেন। উন্নত মানের সারের বীজ কৃত্রিমভাবে সংগ্রহ করিয়া কৃত্রিমভাবে -196°C লিকুইড নাইট্রোজেনে সংরক্ষণ করিয়া কৃত্রিমভাবে গাই গরুর প্রজনন অঙ্গতে স্থাপন

0: কৰিয়া গৰ্ভধাৰণ কৰা নহয়। আন এক বৈজ্ঞানিক কৌশল আছে যাৰ দ্বাৰা ধানঘৰের পুষ্টি শতকরা ৪০ থেকে ৫৬ ভাগ হয়ে যায় এবং চারির পৰা ৫ ভাগ জীর্ণ প্রোটিন যুক্ত হয়। ইহার নাম ইউরিয়া মিশ্রিত ধানঘরের প্রস্তুত। প্রস্তুত প্রণালীত প্রথমে ৯০ লিটার জল ১ কিলোগ্রাম ইউরিয়া মিশিয়া নিয়ে তারপর ১০০ কিলোগ্রাম শুকান খড় একটি ১০ ফুট ইন্টু ৫ ফুট মাপের পলিথিনের উপরে স্তরে স্তরে মিলিয়া ইউরিয়া মিশ্রিত জল স্প্রে বা ছিটিয়ে দিতে হয়। তারপর পা দিয়ে সাপ দিতে হয়। এই প্রকার মিশ্রিত জল ও খড় মানে ৯০ লিটার জল আর ১০০ কেজি খড় সম্পূর্ণভাবে সাপ দিয়ে পলিথিনের চতুর্দিক উঠিয়ে গলাকৃতিত বান্ধিয়ে জল না পড়া জায়গায় ২৮ দিন পর্যন্ত রাখিয়া খাওয়ানো যায়, যার ফলে কাঁচাঘাসের অভাব দূর করে ও উৎপাদন এবং কর্মক্ষমতা বাড়ে। ২৮ দিনের পর বের করে ৪-৫ ঘন্টা খুলিয়া বাতাস ও রৌদ্রে দিতে হয়। প্রথমে হাফ কেজি মিশ্রিত খেয়ার প্রতিদিন স্বাভাবিক খড়ের সঙ্গে দিতে হয়। ৩-৪ দিন পরে ১ কেজি করিয়া ৩ দিন পরে প্রতিদিন ৫ কেজি পর্যন্ত প্রতিদিন প্রতিত গাই বা গরুকে দেওয়া যায়। পশুপালকগণকে আমি অনুরোধ করব যে সব ধরনের বিষয়ে মানে কৃমিনাশক, টিকাকরণ, ঘাস খেত, কৃত্রিম প্রজনন সম্বন্ধে জেলা পশুপালন বিষয়ার অফিসে উপলব্ধ।
1: পশুধনের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে শুনলেন ডক্টর জিতেন্দ্র ভূঁইয়ার কথিকাটি। আশা করি ওনার পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। কৃষক ভাই বোনেরা, এবারে আসরে আমরা মৌমাছি পালন নিয়ে একটি কথিকা শুনব নাজিমুদ্দিন বরভূঁইয়ার পরিবেশনায়।
2: আজকে আমি আপনাদের সম্মুখে মৌমাছি পালন নিয়ে দু চারটা কথা বলবো, যাতে আপনারা লাভবান হতে পারেন। মৌমাছি সাধারণত আমাদের দেশে তিন শ্রেণীর হয় আছে। তার মধ্যে বড় মৌমাছি আছে যেগুলা ভাগা মৌমাছি বলা হয়, ওইগুলা গাছের ডালে বসবাস করে। মধ্যম মৌমাছি মাছি মৌ যেগুলাকে বলে, ওইগুলা বাক্সর মধ্যে পালন করা যায়। বাক্সর মধ্যে পালন করিতে হইলে প্রথমে আপনি একটি বাক্স সংগ্রহ করিতে হইবে, যাহা খাদি ভাণ্ডারে যে বাক্স খাদি ভাণ্ডারে কিনিতে পাওয়া যায়। ওই খাদি ভাণ্ডারে বাক্স কিনে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে এক কলোনি মৌমাছি ওইটাতে ঢুকিয়ে রাখতে হবে। তারপর আপনার তার সব দিকে খেয়াল খুশি রাখতে লাগবে বা রাখতে লাগবে। যদি আপনি না জানেন, কোনো যে জানা লোক তার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। প্রথম প্রথম আপনার অসুবিধা হতে পারে, ভয় হতে পারে যে খামড় দেবে মৌমাছি। যদি কারো কোনো ছোট এই মৌমাছি মাছি মৌ যেটা এটা যদি খামড় দেয় তাতে কোনো ক্ষতি হয় না। তার প্রমাণস্বরূপ আমাকে তো অনেক মৌমাছি কামড় দিয়েছে আর এখনও দিচ্ছে। আপনি যদি মৌমাছি পালন করেন, প্রথমত আপনি এটা উন্নত প্রজাতির মৌমাছি যেটা ওটা পালন করবা, যেটা মধ্যম মৌমাছি আমাদের দেশে গ্রামীণ দেশে গ্রামীণ ভাষায় বলা হয়। এটা বাক্সর মধ্যে আপনি যখন পালবা, এটার থেকে আপনি মধু যেটা পাইবা পিওর মধু হইবা। আর মধু তো সবারই জানা অনেক কাজে লাগে, একটা ঔষধ লাগে, পূজা পার্বণেও লাগে। আপনি পুষ্টিকর অভাব আমরা দেশ, যদি আপনি পুষ্টিকর খাদ্য হিসাবে ব্যবহার করেন তাহলে আপনার হা অনেকটা উপকার হইব। মৌমাছি পালতে হইলে প্রথমে আপনি বাক্স সংগ্রহ করতে লাগবো খাদি ভাণ্ডার থেকে।

এবং যেখানে মৌমাছি পাওয়া যায় সেইখান থেকে একটা পা কলোনি সংগ্রহ করতে লাগবো। আপনার সংগ্রহ করে এই বাক্সপুতে গেট লাগিয়ে দিবেন। গেট লাগানোর কয়েকদিন পর যখন দেখবেন আপনি তারা নর্মাল চলাফেরা করছে, সাধারণতভাবে আসছে যাচ্ছে, ফুল সংগ্রহ রেণু সংগ্রহ করছে, তখন তার গেট খুলতে পারেন। দ্বিতীয় পর্যায়ে যখন প্রথমের বক্স নিচের বক্স পূর্ণ হয়ে করে নিবে, তারা ফ্রেম বানিয়ে বাচ্চা দিয়ে মধু দিয়ে, তখন দ্বিতীয় বক্স আপনি ওইটার উপরে বসিয়ে দিতে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারা আপনাকে ওই বাক্সে পিওর মধু দেবে, যেটা আপনি কালেকশন করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন, করে এটা আপনি দুই মাধ্যমে করতে পারবেন। একটা মেশিনের মাধ্যমে হয়, যদি মেশিন না থাকে একটা পাত্রর উপর শলা দিয়ে ওইগুলার উপরে এই প্রেমগুলাকে রেখে গামছা দিয়ে ধরে ছাড়িয়ে মধু কালেকশন করতে পারেন। যদি এইরকম না পারেন তাহলে প্রেমগুলা কাটিয়ে নেওয়াটা ভালো নয়, কারণ কাটলে আবার প্রেম তারা তো প্রস্তুত করতে অনেকটা সময় লাগে, সময় লাগে, যার দরুন আপনার সিজনটা নষ্ট, সময় অপচয় হয়ে যাইব। তাই হিসাবে জ্বালিয়ে নেওয়াটাই ভালো, আবার মেশিনের সাহায্যে নেওয়া ভালো। আর মধু কালেকশন করে আপনি কাঁচের বোতলে রাখতে লাগে, প্লাস্টিকের বোতলে না। আর যে কাঁচের বোতলে আপনি রাখবা এটারে কর্ক ঢিলা করে রাখতে লাগবো, আর পরিপূর্ণ পুরা ভর্তি করে না রাখবা, যাতে মধু বোতল বাস্ট হয়ে যেতে পারে। যখন তার গ্যাস হইব তখন মধুর এই কাঁচের বোতলটা পাঠিয়ে যাইব। এখন আপনারা যদি খারুদ এই ফালার ইচ্ছা থাকে তাহলে আপনি খাদি ভাণ্ডারের লগে যোগাযোগ করিয়া একটা বাক্স সংগ্রহ করুন। তারপরে যেখানে গ্রাম, বিশেষ করে গ্রাম দেশ ও পাহাড়ি তো তলদেশে মৌমাছির এই মাছে মুখ পাওয়া যায়, কোনো গাছর কুড়োলে কা কোনো কারো ঘরেও ঢুকে যায়, এইটা আনিয়া এই বাক্সর মাঝে রাখবা। রাখার পরে আপনি জানাশোনা মানুষের লগে যোগাযোগ করিয়া এটার কীরকম কোন প্রসেসে অ্যাপ্লাই করতে লাগে ওইটা অ্যাপ্লাই করলে আপনি দেখবা আস্তে আস্তে ওইবার যখন আপনি এটা ব্যবহার করতে আরম্ভ করবা তখন দেখবা আপনি আপনারও এটা উৎসাহ হইব, এটা থেকে আর্থিক দিকে আপনি লাভবান হইবা। এবং গ্রাম দেশ যখন আমরা শস্য করি পয় ফসল হয় তখন ওই মৌমাছি যেখানে বেশি থাকে এখানে পয় ফসল বেশি হয়, কারণ পরাগ সংযোগ মৌমাছিরা খুব বেশি করে, যার জন্য সব শাক সবজি ফলমূল সব কিছুতে লাভবান হইবা। আর মৌমাছি সাধারণত অগ্রহণ পুষ মাসে মধু দেয়, এরপরে সবজির সিজন আবার আইব, আবার দিব একবারে বৈশাখ মাস পর্যন্ত মৌমাছি পাইবা, মধু পাইবা মৌমাছির থাকি। আমাদের দেশেতে সাধারণত তিন ভাগ মৌমাছি, তিন ভাগে আছে, তিন ধরনের আছে। এক ধরনের বাগা মৌমাছি যারা সিজনে দূর থাকি আসে, কাছের ডালে বসে এখানে মধু, কিন্তু অনেক নিষ্ঠুর নিয়মের মাধ্যমে তারারে আঘাত দেওয়া হয়, যার দরুন দিন দিন এটা বিলুপ্ত হয়ে যায়। কারণ অনেকে আগুন দিয়া এটারে সরাইয়া এর ধ্বংস করে, এরপরে এটা থেকে মধু কালেকশন করে, কিন্তু আগুন দিতে লাগে না, এটার দোয়া দিলে হয়। আর অতি ক্ষুদ্র যে মৌমাছি এগুলাতে কালেকশন বড় বড় কঠিন, যার দরুন এগুলার মানুষের আর খুব একটা এটাতে ইন্টারেস্ট নেয় না। বড় মৌমাছিগুলারে যখন আপনি দেখবা গাছের ডালে বইছে তখন দেখবা একটা সময় তার সম্মুখের দিন, সম্মুখের দিন যখন উপর দিক যখন একটু সাইজে বড় হয় নিচর দিক থাকি, তখন আপনি এটারে কিছু খাসা বাঁশের শোলা, কিছু শুকনা বাঁশের শোলা দিয়া, কলার পাতা বা অন্য সবুজ পাতা দিয়া এটা লুক্কা হয় সাধারণত গ্রাম দেশ বানাইয়া, এটাতে আপনি আগুন লাগাইলে দেখবা একটা দোয়া আইব। খালি দোয়াটার একটু আঘাত সামনের দিকে দিলে হেস আপনার এই সাইড ছাড়িয়া মধুর সাইড ছাড়ি দিব, তখন এটারে আপনি যেরকম ফাটিয়া লই লেন, লইয়া আপনি শোলাটা সরাইয়া রাখি দেন, আগুনটা দূরে সরাই দেন, তার আবার বইব, এইরকম আপনি কয়েকবার সংগ্রহ করতে পারবা। আর এইরকম যে আগুন দিয়া এটারে জ্বালাইয়া ধ্বংস করবা না, যার ধরুন আমরা এত দেশতে গিয়া মধু যেটা বাঘা মৌমাছি হয় এটা বর্তমানে আবার বন্ধ হয়ে গেছে। এটারে যদি একটু দরদ করি আমরা খেয়াল করি তাহলে একটি কলোনি থেকে দুই থেকে তিনবার আমরা সংগ্রহ করতে পারি।

0: আর মাসিমো যেটা, এটা তো আপনি যদি ভালো সিজন হয়, ভালো শাক সবজি ফলমূল ক্ষেত কৃষি 1 কিলোমিটার ভিতরে থাকে, তখন সপ্তাহ দিনও পারবা, 10 দিনও পারবা, 15 দিনও পারবা, কালেকশন করতে পারবা, এটা থেকে মধু সংগ্রহ করতে পারবা এবং আপনি লাভবান হইবে। বর্তমানে খুব চাহিদা আছে, কিন্তু আমরাও পুরাপুরি এই বছর জল বৃষ্টি অধিক হওয়ায় আমরাও খুব একটা সংগ্রহ করতে পারছি না। যা সংগ্রহ করছি তো যে অনেক পয়সা লাভবান হয়েছি, আর আশা করি আপনারাও যদি এটা ফলোয়েন তো ভবিষ্যতে লাভবান হইবা।
1: মৌমাছি পালন নিয়ে বললেন নাজিম উদ্দিন বড়ভূইয়া। কৃষক ভাই বোনেরা, আপনারা জানেন যে সারা বছরই, বিশেষত এই গরমকালে, আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিংহোমগুলোতে রক্তের, ব্লাড ব্যাঙ্কে রক্তের খুব অভাব দেখা যায়। রক্তদান জীবনদান, আমাদের 1 ফোঁটা রক্তই কিন্তু কোনো মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচাতে পারে। সেই রক্তদান নিয়ে কিছু কথা এবার শুনে নেব আমরা।
2: কৃষক ভাই বোনেরা, রক্ত আমাদের জীবনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে। রক্তের প্রয়োজন মুমূর্ষু রোগের ক্ষেত্রে, শরীরে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে, বিভিন্ন শল্য চিকিৎসার ক্ষেত্রে রক্তের প্রয়োজন পড়ে অনেক সময়ই আমাদের। তো কৃষক ভাইদের মধ্যে অনেক ধরনের, হয়তো অনেক ধরনের সংস্কার রয়েছে আমাদের অঞ্চলে, যে রক্তদান করলে হয়তো শরীর খারাপ হয়, শরীরের ক্ষতি হয়। সো বিভিন্ন দিক নিয়ে, এইসব বিভিন্ন দিক নিয়ে, রক্ত কারা দিতে পারে, রক্তের কী কী গ্রুপ রয়েছে, সেই পুরো দিকটা নিয়ে আমাদের আজকে আসরে আলোচনা করব। আমাদের আসরে আজকে এসছেন শিলচর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তার অপূর্ব নাথ। রক্তদানের বিভিন্ন দিক এ নিয়ে উনি আমাদের বলবেন। প্রথমেই আপনার কাছে জানতে চাইছি যে রক্তদান, এই রক্তদান মানে কারা রক্ত দিতে পারে, রক্তের মানে সেটার একটা মান তো নিশ্চয় রয়েছে, তো কাদের, কারা রক্তটা দিতে পারে?
3: দেখুন, রক্ত আমরা রক্তদান বলতে কি বুঝি, মানে রক্ত দিয়ে অন্য লোককে বাঁচানো। অন্যভাবে বলা হয়ে থাকে রক্তদান মানে জীবনদান, অর্থাৎ রক্তের প্রয়োজন যখন পড়ে তখন সেই রক্ত আমরা অন্য লোককে দিলে সেই লোক বেঁচে যায়, সুতরাং তার জীবন রক্ষা হলো। যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে ঈশ্বর। সুতরাং মানুষকে বাঁচানোর জন্য বিশেষ ক্ষেত্রে রক্তদানের ভূমিকা খুবই জরুরি। এখন প্রশ্ন হচ্ছে যে রক্ত কখন দেওয়া যাবে। দেখুন, রক্ত দেওয়া হয়ে থাকে সাধারণত শারীরিক নানা রকমের অসুখের জন্য এবং কিছু কিছু ইমার্জেন্সির জন্য, জরুরিকালীন অবস্থায়। এবং জরুরিকালীন অবস্থা বলতে আমরা বুঝি যে নানা ধরনের অ্যাক্সিডেন্ট ইত্যাদি, সেই সমস্ত ক্ষেত্রে রক্তদানের প্রয়োজনটা খুবই জরুরি হয়ে থাকে,
2: শল্য চিকিৎসার ক্ষেত্রে।
3: হ্যাঁ, এবং শল্য চিকিৎসার ক্ষেত্রেও রক্তদানের প্রয়োজন হয়,
2: কারো শরীরে রক্ত অল্পতা।
3: হ্যাঁ, সেটা যেটা আমরা বলেছি, যেমন ধরুন নানা রকমের অসুখের ক্ষেত্রে, যেমন রক্তাল্পতা, এর মধ্যে যেটা বিশেষ রোগ সেটা হচ্ছে রক্তাল্পতা। এবং রক্তাল্পতা নানা ধরনের রোগের জন্য হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে রক্তের মান যখন একটা নির্দিষ্ট মাত্রার নিচে নেমে যায়, সেক্ষেত্রে ওষুধ বিষুধের দ্বারা আর কাজ হয় না, সেক্ষেত্রে রক্ত দিতেই হয়, এবং রক্ত দিলে তখন রোগী ভালো হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে রক্ত কারা দিতে পারবে, যেটা আপনি জিজ্ঞেস করলেন। দেখুন, রক্ত যে কোনো লোকই দিতে পারবে, সাধারণত 10 বছরের নিচে এবং 60 বছরের ঊর্ধ্বে বয়স্কদের বাদ দিয়ে, এর মাঝের বয়সের যে কোনো লোক যে কোনো সময়ে রক্ত দিতে পারবে। তবে সেই ক্ষেত্রে যিনি রক্ত দেবেন ওনার কিছু জিনিস, কিছু কিছু মান ওনার থাকতে হবে। যেমন তিনি সম্পূর্ণ রোগমুক্ত থাকবেন, ওনার কোনো রোগ থাকবে না। ওনার শারীরিক ওজন যেটা আমাদের নিয়ম মতো, যেটা স্ট্যান্ডার্ড ওয়েট যেটা, সেটা অবশ্যই 50-এর বেশি হতে হবে। এবং রক্ত

0: রক্তের মাত্রা যেটা আমি আগে বলেছিলাম, হিমোগ্লোবিন লেভেল যেটা, সেই হিমোগ্লোবিন লেভেলটা 12-র অধিক, 12 থেকে 14 এই মাত্রায় থাকতে হবে। এই অবস্থার লোক যদি তিনি রোগমুক্ত থাকেন তবে তিনি যে কোনো সময়ই রক্ত দিতে পারবেন।
1: এই যে রোগমুক্ত বললেন, রোগমুক্ত বলতে কি কি রোগ হলে দিতে পারবেন না? যেমন যেমন উচ্চ রক্তচাপ বা কারো ডায়াবেটিস রোগ আছে বা এরকম কোনো কোনো রোগ আছে, সেইগুলো ক্ষেত্রে রক্ত দিতে পারবেন না, না যে কোনো রোগের ক্ষেত্রে রক্ত দিতে পারবেন না?
0: না দেখুন, উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস সেইগুলি মানে প্রাইমারিভাবে নিষেধ করে না, কিন্তু যেগুলি যে সমস্ত রোগ থাকলে রক্তদান দেওয়া, রক্ত দেওয়া একেবারেই উচিত নয়, সেগুলি হচ্ছে যদি উনার এইডস রোগ থাকে কিংবা ধরুন আদার সেক্সুয়াল ডিসিজ থাকে কিংবা ম্যালেরিয়াল রোগ থাকে বা সাধারণত নানা ধরনের ভাইরাল রোগ থাকে, হেপাটাইটিস বি ভাইরাস যেটা খুবই সাংঘাতিক রকমের খারাপ জিনিস, এই সমস্ত জিনিস যদি তার শরীরে থাকে তাহলে উনি কিছুতেই রক্তদান করতে পারবেন না। সেই জন্য রক্তদানের আগে অনেকগুলো স্ক্রিনিং টেস্ট করা অবশ্যই দরকার, এবং স্ক্রিনিং টেস্ট হয়ে থাকে এবং সেই সমস্ত স্ক্রিনিং টেস্টে এই রোগগুলো সাধারণত ধরা পড়ে। তো মুদ্রা কথা যে তিনটে রোগী বিশেষভাবে মনে রাখতে হবে, যেটা এইডস যেটা আমরা বললাম, হেপাটাইটিস বি ভাইরাস, ম্যালেরিয়াল ফিভার এবং নানা ধরনের সেক্সুয়াল ডিসিজ, এগুলি থাকলে উনি রক্ত দিতে পারবেন না। হ্যাঁ, রক্তের সাধারণত 4টা গ্রুপ থাকে, এ বি, এ বি এবং ও, এই 4 গ্রুপের রক্ত সাধারণত পাওয়া যায়, এবং এই গ্রুপের অন্য যিনি রক্ত নেবেন ওনার শরীরেও সেই 4 ধরনের গ্রুপের রক্ত আছে। এই কাজেই যিনি রক্ত দেবেন ওনার রক্তের সঙ্গে যিনি রক্ত নেবেন ওনার গ্রুপের ম্যাচিং করেই তারপর রক্ত দেওয়া যায়। এর মধ্যে আমরা গ্রুপ ও কে সাধারণত ইউনিভার্সাল ডোনার বলে থাকি, কারণ উনি সবকেই রক্ত দিতে পারবেন, এবং এ বি গ্রুপকে আমরা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বলে থাকি। কিন্তু এখন দেখা গেছে যে যদিও সেটা ইউনিভার্সাল ডোনার বা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, তথাপি ওনাকে রক্ত দিতে গেলে সেই রক্তের মিল যেটা, অ্যাগ্লুটিনেশন টেস্ট যেটা আমরা বলে থাকি, সেই টেস্টটা করে দেওয়া উচিত। উনি যে ইউনিভার্সাল ডোনার হলেই ওনার কাছ থেকে রক্ত নিয়ে অন্যকে সরাসরি আমরা দিয়ে দেব সেটা কিন্তু উচিত নয়। সুতরাং এই 4 রকমের ব্লাড গ্রুপকে স্ক্রিনিং করে যিনি রক্ত নেবেন তার সঙ্গে মিলিয়ে তারপরই রক্ত দেওয়াটা উচিত বা দেওয়া হয়ে থাকে। এখানে একটা জিনিস বলা রাখা দরকার যে সাধারণত একটা দিন থাকে যখন রক্ত আমরা দিয়ে থাকি, যেমন সেটা হচ্ছে 14th June সারা বছরের, যেটাকে আমরা বিশ্ব রক্তদাতা দিবস বলে থাকি। এই দিনে সাধারণত রক্ত বিশেষভাবেই দেওয়া হয়ে থাকে, এবং আরেকটা তারিখ হচ্ছে গিয়ে ন্যাশনাল ব্লাড ডোনেশন ডে, অর্থাৎ জাতীয় রক্তদান দিবস, এই রক্তদান দিবসেও রক্ত দেওয়া হয়ে থাকে।
1: এটা এটা কোন দিন এই ন্যাশনাল?
0: এটা হচ্ছে গিয়ে 1st October, 1st October-কে আমরা বলে থাকি। এই দিনগুলোতেই সাধারণত রক্ত ডোনেশনটা বেশি হয়ে থাকে, এবং এই দিনগুলোতে রক্ত দিতে গেলে আমরা যে সমস্ত জিনিস বললাম তা মনে রেখে তারপর দিলে ভালো হয়।
1: আচ্ছা, রক্ত কি যে কোনো জায়গাতে দেওয়া যাচ্ছে? যেমন একজন গ্রামে থাকেন একজন লোক, তো সেক্ষেত্রে কি গ্রামে যে চিকিৎসা এগুলো কেন্দ্রগুলো আছে সেখানে তো এরা দিতে পারবেন না, সেই নির্দিষ্ট জায়গা রয়েছে?
0: হ্যাঁ, রক্তদান দেখুন দিতে গেলে একটা হসপিটাল সেট আপের দরকার, কারণ রক্ত দিলে অনেক সময় নানা ধরনের রিয়াকশন হতে পারে। কাজে গ্রামাঞ্চলে যদি কারো রক্তদানের খুব প্রয়োজন হয়ে থাকে তাহলে ওনাকে যেভাবেই হোক একটা নিকটবর্তী হাসপাতালে নিতে হবে। হাসপাতালের না নিলেই রক্ত দেওয়াটা খুবই অসুবিধাজনক বা দেওয়া উচিত নয়।
1: তো দিতে গেলে অনেক সময় মানুষের মধ্যে ভীতি থাকে যে রক্ত দিলে শরীর খারাপ হয়, অনেক কিছু ঘটে যেতে পারে, সাধারণ মানুষের মধ্যে একটা একটা ভয় ভীতি সংস্কার কাজ করছে, তো এগুলো দূর করার ক্ষেত্রে চিকিৎসকরা কি ভূমিকা নিতে পারেন বা চিকিৎসাকর্মীরা কি ভূমিকা নিতে পারেন? যেমন গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে আজকে অনেকটাই মানুষ ভীতি বা সংস্কার থেকে দূরে সরে এসছেন, ইদানিং রক্তদানের প্রবণতাও বেড়েছে, কিন্তু গ্রামাঞ্চলে তো সেই প্রবণতা এখনও বাড়েনি, সেই সচেতনতা এখনও গড়ে ওঠেনি। সেক্ষেত্রে ডাক্তার এবং চিকিৎসাকর্মীদের কি ভূমিকা থাকতে পারে বা মানুষের মধ্যে কীভাবে

0: এইটা জাগিয়ে তোলা যায়?
1: দেখুন, রক্তদান যে ভীতিটা সাধারণত লোকের মনে থাকে, সেটা শহরে হোক বা গ্রামে হোক, সেই ভীতিটা দূর করার জন্য সচেতনতার খুবই দরকার। এবং রক্ত দিলে কি হতে পারে না হতে পারে সেটা ওদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার। দেখুন, আমাদের শরীরে যে রক্তকণিকা আছে, সেই রক্তকণিকা সাধারণত 120 দিন বেঁচে থাকে, তারপর সেটা মরে যায় এবং আর একটা নতুন রক্তকণিকা গঠিত হয়। সুতরাং আমরা যদি রক্ত দিয়ে থাকি, আমরা দেই, তাহলে যে রক্তটা আমরা দিলাম সেই রক্তটা আবার 120 দিনের ভিতরেই সেটা পরিপূরক হয়ে যাবে। সেই জন্য রক্ত দিলে যে আমাদের শারীরিক ক্ষতি হবে সে সম্বন্ধে কোনো রকমের ভীতি বা চিন্তার দরকার নাই।
2: কৃষক ভাই বোনেরা, রক্তদানের বিভিন্ন দিক, এই নিয়ে বেশ কিছু পরামর্শ আপনারা শুনলেন। আশা করি এই পরামর্শগুলো মনে রেখে আপনারা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তাভাবনা করবেন, এবং প্রত্যেকেই আমরা রক্তদানের যদি এগিয়ে যাই তাহলে অনেক মুমূর্ষুর প্রাণ রক্ষা হতে পারে। তো কৃষক ভাই বোনেরা, ঘড়ির কাঁটা বলছে আমাদের আজকের আসরের সময় একেবারেই শেষ। আবার পরবর্তী আসরে আপনাদের সঙ্গে আলোচনা হবে, কথাবার্তা হবে, সেই আশা নিয়ে আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

চাষাবাদের কথা শুনলেন। উপস্থাপনায় ছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন আঁখে ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম মাসুম।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অসম কেরল ও পুদুচেরিতে সরকার গঠনের তোড়জোড় চলেছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। অসমে আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারত ও ভিয়েতনামের মধ্যে ডিজিটাল প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির মূল স্তম্ভ। সারাদেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। আগামী 9 মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য আজ সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেন, ওইদিন সকাল 10টা থেকে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য আজ বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী ভট্টাচার্য পরে সাংবাদিক বৈঠকে বলেন,
1: হঠাৎ কিছু 90 বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপি তৃণমূলীকরণ হতে দেবো না। যে হামলা হচ্ছে, দরকার হলে আমি রাস্তায় নামবো, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমাদের দুজন কর্মী মারা গেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাই। বিজেপি যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম দিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আর না হলে আমি সভাপতির পদ থেকে চলে যাবো। মাফি মাংরা পুরা জনতা কি সামনে পার্টি কাটাচ্ছে।
0: এদিকে রাজ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা হতে পারে। রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুত গতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে আজই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা রাজ্যে 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। এই আনুষ্ঠানিক ফল হস্তান্তরের পরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থানকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রথা অনুযায়ী নির্বাচনে পরাজিত হওয়ার পর মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন। তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে জোর করে হারিয়েছে বলে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ইস্তফা দিয়েছেন। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাঁকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করেছেন রাজ্যপাল। কেরলম এবং পুদুচেরিতেও সরকার গঠনের তৎপরতা এখন তুঙ্গে। চেন্নাইয়ে রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আড়লেকারের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন তামিলগা ভেট্রি কাজাঘাম অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করার পর আজ দলের প্রবীণ নেতা কে সাঙ্গাত্তাইয়ান, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। উল্লেখ্য, বিজয় 2টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে 1টি আসন থেকে ইস্তফা দিতে হবে। এর মধ্যে রাজ্যের সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। আজ সকালে কংগ্রেস নেতা গিরিশ চোড়াঙ্কর বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করে 5 জন কংগ্রেস বিধায়কের সমর্থনের চিঠি তার হাতে তুলে দিয়েছেন। অন্যদিকে ডিএমকে জোট সঙ্গী ভিসিকে প্রধান থোল তিরুমালাভান জানিয়েছেন যে টিভিকে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ সম্পর্কে তার দল দ্রুত সিদ্ধান্ত নেবে। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা রুখতে পুলিশ আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তা আজ ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, গত কয়েকদিনের

0: রাজ্যের কয়েকটি জায়গা থেকে গোলমালের খবর এসেছে, তবে আজ সকাল থেকে নতুন কোনো অশান্তির খবর আসেনি বলে তিনি জানান। নির্বাচন পরবর্তী সময়ে মোট 200টি এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। কালীঘাটে তাঁর বাড়িতে এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের 80 জন বিজয়ী প্রার্থীর মধ্যে 69 জন উপস্থিত ছিলেন। ভারতের নির্বাচন কমিশনের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি প্ল্যাটফর্ম ইসিআই নেট 2026 বিধানসভা এবং উপনির্বাচনে বাস্তব সময়ে নজরদারি ও স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কমিশন আজ এক বিবৃতিতে জানিয়েছে যে এই অ্যাপটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখনও পর্যন্ত এই অ্যাপটি 10 কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় পালা বদলের পটভূমি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। আমাদের প্রতিনিধিরা জানার চেষ্টা করেছেন এই রাজনৈতিক পালা বদলের নেপথ্যে কি রয়েছে বলে মনে করছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও ভিয়েতনাম আজ ডিজিটাল প্রযুক্তি, বিরল খনিজ পদার্থ, চিকিৎসা সরঞ্জাম নিয়ন্ত্রণ, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে হিসেব নিকেশ, ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। আলোচনায় উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এক মাসের মধ্যে রাষ্ট্রপতি তো লামের প্রথম ভারত সফর প্রমাণ করেছে তিনি ভারত ভিয়েতনাম সম্পর্ককে কতটা অগ্রাধিকার দেন।
1: আজ হাম আপনে সম্বন্ধ কো এনহ্যান্স কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কে স্তর পর লে যা রহে হ্যায়। কালচার, কানেক্টিভিটি আর ক্যাপাসিটি বিল্ডিং কে সাথ সাথ সিকিউরিটি, সাস্টেনেবিলিটি আর সাপ্লাই চেইন রেজিলিয়েন্স হর ক্ষেত্র মে হামারা সহযোগ নয়ে স্তর পর পৌঁছেগা। ভারত আর ভিয়েতনাম কা বাইলেটারাল ট্রেড $25 বিলিয়ন তক পৌঁছানে কে লিয়ে হামনে আজ কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে হ্যায়।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ফান ভ্যান গিয়াং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী জানান, মূলত ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে আরো সুদৃঢ় এবং গতিশীল করার উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে সারা দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন,
2: जो घरेलू कुकिंग एलपीजी सिलेंडर का प्राइस है वो चेंज नहीं हुआ है। जो इंक्रीज की बात की वो सिर्फ कमर्शियल सिलेंडर के लिए हुई है। मैं दोबारा से कहती हूँ कि डोमेस्टिक एलपीजी सिलेंडर पर कोई इंक्रीज नहीं हुआ है। इसी तरह जो पेट्रोल पंप पर पेट्रोल और डीजल है उसके प्राइस में भी अभी कोई वृद्धि नहीं की गई है।
0: শেয়ার বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংক্রান্ত ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলায় ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবি একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এই বিশেষ দলের নাম দেওয়া হয়েছে সাইবার সুরক্ষা .ai। সেবির পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্লড মিথসের মতো উন্নত এআই টুলস খুব দ্রুত সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে তার অপব্যবহার করতে সক্ষম। এই ধরনের ঝুঁকি থেকে বিনিয়োগকারীদের সুরক্ষা দিতেই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এদিকে ভারতীয় শেয়ারবাজারে আজ বড়সড় উত্থান লক্ষ্য করা গেছে। প্রধান দুটি সূচকই আজ 1% বেশি বৃদ্ধি পেয়েছে। বম্বে শেয়ারবাজারের সূচক সেন্সেক্স আজ 941 পয়েন্ট বেড়ে 77,959 ঘরে বন্ধ হয়। অন্যদিকে জাতীয় শেয়ারবাজারের সূচক নিফটি 298 পয়েন্ট বেড়ে 24,331 পয়েন্টে দাঁড়িয়েছে। আইপিএল ক্রিকেটের সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে। টসে জিতে হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ 2 ওভার 3 বলে বিনা উইকেটে 38 রান করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে

বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের অবরোধের অবসান একটি বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরো তীব্র করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে সরকার গঠনে তোড়জোড় চলেছে। ভারত ও ভিয়েতনামের মধ্যে ডিজিটাল প্রযুক্তি সহ একাধিক ক্ষেত্রে মৌ স্বাক্ষরিত হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।

0: আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, নির্বাচন কমিশনের আসাম, পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ু ও পুদুচেরিতে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি। মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের আসাম বিধানসভা নির্বাচনে জয়লাভ করা প্রার্থীদের সম্পূর্ণ তালিকা রাজ্যপালকে অর্পণ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যকে পদত্যাগ পত্র দাখিল। এবং অসম গণ পরিষদের বিধায়িনী দলের বৈঠকে অতুল বরাকে দলপতি হিসেবে বাছাই। এবারে বিস্তারিত খবর। নির্বাচন কমিশন আসাম, পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ু ও পুদুচেরিতে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হবার পরিপ্রেক্ষিতে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির রাজ্যপাল ও উপরাজ্যপালের প্রতি এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে নির্বাচনী ফলাফল ঘোষণা করার পর এভাবে বিজ্ঞপ্তি জারি করা অন্যতম সাংবিধানিক পদক্ষেপ। এর মাধ্যমে রাজ্যে বিধানসভা গঠনের প্রক্রিয়া আরম্ভ হয় বলে সূত্রে জানানো হয়েছে। কমিশন বলেছে যে সব নীতি নির্দেশ পালন করে রাজ্যসমূহে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করা হচ্ছে। সমগ্র প্রক্রিয়া স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তথা সাংবিধানিক নীতি নিয়ম রক্ষা করে রূপায়ণ করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। আসাম বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আজ নির্বাচনে জয়লাভ করা প্রার্থীদের সম্পূর্ণ তালিকা রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যকে আনুষ্ঠানিকভাবে অর্পণ করেছেন। শ্রী গোয়েলের নেতৃত্বে একটি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে 126 জনের আসাম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের তালিকাটি দাখিল করেন। জনপ্রতিনিধির এই তালিকা পাওয়ার পর রাজ্যপাল নতুন সরকার গঠন করার জন্য সংখ্যাগরিষ্ঠ দলটিকে শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন। এই আমন্ত্রণ ভারতীয় জনতা পার্টি লাভ করবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপি একাই 82টি আসন লাভ করেছে। অন্যদিকে এনডিএ মিত্রজোটের সহযোগী অগপ ও বিপিএফ 10টি করে আসন লাভ করেছে। এদিকে বিজেপির প্রবীণ নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবিধানিক নিয়ম রক্ষা করে আজ রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। এর সঙ্গে সঙ্গে পঞ্চদশ বিধানসভা আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কার্যনির্বাহ করতে রাজ্যপাল পরামর্শ প্রদান করেন। পদত্যাগপত্র দাখিল করে ডক্টর শর্মা বলেন,
1: ফলাফল ভাৰতৰ নিৰ্বাচনী আয়োগে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিছে আৰু নিৰ্বাচনী আয়োগে তেওঁলোকৰ অধিসূচনা ফলাফলৰ সৈতে তাক অসমৰ মহামহিম ৰাজ্যপাল ডাঙৰীয়াৰ হাতত অৰ্পণ কৰিছে। গণতান্ত্ৰিক প্ৰমূল্য আৰু পৰম্পৰা ৰক্ষা কৰি নিৰ্বাচনী আয়োগৰ অধিসূচনা ওলোৱাৰ ঠিক পিছতেই মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ পদত্যাগ পত্ৰ অসমৰ ৰাজ্যপাল মহোদয়ৰ হাতত অৰ্পণ কৰোঁ আৰু সমান্তৰালভাৱে চলিত অসম বিধানসভাখনি ভংগ কৰি দিয়াৰ বাবেও তেখেতক মই অনুৰোধ জনাওঁ। মহামহিম ৰাজ্যপাল ডাঙৰীয়াই মোৰ দুয়োটা পৰামৰ্শ, আমাৰ মন্ত্ৰীসভাৰ পদত্যাগ পত্ৰ আৰু অসম বিধানসভা ভংগৰ পৰামৰ্শ দুয়োটাই গ্ৰহণ কৰে।
0: উল্লেখ্য, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসামে বিধায়িনী দলের নেতা বাছাই করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে পর্যবেক্ষক ও হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ নিয়ে প্রস্তুতি চলাকালীন বিধানসভা সচিবালয় আগামী 18 মে থেকে আসাম বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। ষোড়শ আসাম বিধানসভা গঠনের জন্য তিনদিনব্যাপী অনুষ্ঠেয় অধিবেশনে সব নবনির্বাচিত বিধায়ক বিধায়িকারা শপথ গ্রহণ করবেন। এর আগে রাজ্যপাল অস্থায়ী অধ্যক্ষ হিসেবে একজনকে শপথ বাক্য পাঠ করাবেন এবং সেই অধ্যক্ষ বিধানসভায় অন্যান্য বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। আসাম বিধানসভা নির্বাচনে 2,67,191 জন ভোটদাতা নোটাতে ভোটদান করেছেন। মোট ভোটদানের মধ্যে এই হার 1.23%। বরপেটা বিধানসভা কেন্দ্রে সর্বাধিক 5,195টি নোটাতে ভোটদান হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, নির্বাচন অনুষ্ঠিত হওয়া 126টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে নোটাতে ভোটদান হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। সদ্যসমাপ্ত আসাম বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হবার বিষয়টি পর্যালোচনা করার জন্য আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আগামী শনিবার অর্থাৎ 9 মে গুয়াহাটিতে এক গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ এ বিষয়ে অবগত করেন। সেই সঙ্গে তিনি জানান যে পর্যালোচনা সভায় দলের বিজয়ী প্রার্থী সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের দলের হয়ে নির্বাচনে অবতীর্ণ হওয়া অন্য প্রার্থীদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভার বিরোধী দলের উপদলপতি গৌরব গগৈ এবারের বিধানসভা নির্বাচনে নিজের

0: তথা দলের পরাজয় স্বীকার করে তৃতীয়বারের জন্য শাসনে প্রত্যাবর্তন করা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মিত্রজোটকে শুভেচ্ছা জানানো সহ রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালন করার আহ্বান জানান। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। অসম গণপরিষদ দলের বিধায়িনী দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক আজ আমবাড়ির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অতুল বরার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে দলটির কার্যকরী সভাপতি কেশব মহন্ত, সাংসদ ফণীভূষণ চৌধুরী সহ বিধানসভা নির্বাচনে জয়লাভ করা 10 জন প্রার্থী ছাড়াও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা জানানো হয়। বেশ কয়েক ঘণ্টা আলোচনা হবার পর দলটির পর্যবেক্ষক বীরেন্দ্র প্রসাদ বৈশ্য অতুল বরাকে বিধায়িনী দলের নেতা ও কার্যকরী সভাপতি হিসেবে থাকা কেশব মহন্তকে উপদলপতি হিসেবে বাছাই করেন। একইভাবে দলের সাধারণ সম্পাদক তথা ডিমরিয়া আসন থেকে নবনির্বাচিত বিধায়ক ডক্টর তপন দাসকে, দলের সচিব ও বজালির নবনির্বাচিত বিধায়ক ধর্মেশ্বর রায়কে মুখ্য সচেতকের দায়িত্ব অর্পণ করা হয়। বৈঠকে নবনির্বাচিত বিধায়করা তাদের কেন্দ্রসমূহের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার সংকল্প গ্রহণ করেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এই বৈঠকে অংশগ্রহণ করে মিত্র দলটির প্রার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া তিনি দলের নেতাদের সঙ্গে মত বিনিময় কার্যসূচিতে অংশ নেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আগামী 9 মে শপথ গ্রহণ করবে। রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেছেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠান আরম্ভ হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যসমূহের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রী ডক্টর মনসুখ মানভিয়া আগামীকাল নতুন শ্রম সংহিতার অধীনে 40 বছর বয়সের বেশি কর্মচারীদের জন্য সমগ্র দেশজুড়ে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা কার্যসূচির সূচনা করবেন। নতুন দিল্লির কর্মচারী রাজ্য বিমা নিগম অর্থাৎ ইএসআইসি চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে এই কার্যসূচির আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করা হবে। দেশের অন্যান্য রাজ্যের 11টি ইএসআইসি চিকিৎসালয়ে এই কার্যসূচি গ্রহণ করা হবে। শ্রমমন্ত্রী, সাংসদ তথা সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধায়ক তথা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে গতকাল রাতে হাইলাকান্দি শহরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস সহ সাংসদ কৃপানাথ মালা ও দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে নবনির্বাচিত বিধায়ক ডক্টর দাসকে আজ হাইলাকান্দি জেলার বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় দীর্ঘ 35 বছর পর ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মণিয়ারখাল গ্রামেও গতকাল অমিয় কান্তি দাসের সমর্থনে বিজয় মিছিল বের করা হয়। সমগ্র দেশের সঙ্গে আসামেও আগামী শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্যের বিভিন্ন জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলায়ও আগামী শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তি করা হবে। এছাড়া জাতীয় লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হবে। শ্রীভূমি জেলা আইনসেবা কর্তৃপক্ষ থেকে জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে রেলে কন্টেইনারের মাধ্যমে চা পরিবহনের ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে আজ মালিগাঁওয়ে চা পরিবহন সংস্থা, চা সমিতি, রপ্তানিকারক এবং উৎপাদকদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, উত্তর পূর্ব সীমান্ত রেল প্রতি বছর আসাম থেকে প্রায় 160 মিলিয়ন কিলোগ্রাম চা রপ্তানি করে থাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। নির্বাচন কমিশনের আসাম, পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ু ও পুদুচেরিতে নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি। মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের আসাম বিধানসভা নির্বাচনে জয়লাভ করা প্রার্থীদের সম্পূর্ণ তালিকা রাজ্যপালকে অর্পণ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যকে পদত্যাগপত্র দাখিল। এবং অসম গণ পরিষদের বিধায়িনী দলের বৈঠকে অতুল বরাকে দলপতি হিসেবে বাছাই। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: एक जमाने से कहा।

0: मैं सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन, कहानी नहीं बदली स्टाइल गया है पर जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आकाशवाणी शिलचर আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 6:05 অমৃতবাণী, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30। লোকগীতি শুনবেন বিধান লস্করের কণ্ঠে সকাল 6:35 ও দুপুর 1:40। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সাগর সেন সকাল 7:40 ও দুপুর 1:00। নিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি শোনা যাবে সকাল 8:40 ও দুপুর 2:45। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:15 কথিকার অনুষ্ঠান, এতে ভারতবর্ষের বেতারের বিবর্তন, এ নিয়ে বলবেন সঞ্জীব দেব লস্কর। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন বিমল মুখোপাধ্যায়ের সেতার বাদন, ও শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল ও তারানা শুনবেন গণেশ প্রসাদ মিশ্রের কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন মধুবন্তী সরকারের কণ্ঠে। বেলা 10:00 বাংলা ছবির গান, আধুনিক গান শুনবেন বেলা 11:00 শিবাজী চট্টোপাধ্যায় ও প্রতিষ্ঠা রায়ের কণ্ঠে, এবং দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সোমা ভট্টাচার্য। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নন্দিনী মজুমদার, এর অব্যবহিত পরই লোকগীতি শুনবেন মিনা খানম লস্কর ও বর্ণা চৌধুরীর পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন রমন রায়ের গিটার বাদন, দুপুর 2:30 ভজন শিল্পী অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, এতে মাছ পালনে পুকুর প্রস্তুতি, এ নিয়ে বলবেন কাছার মৎস্য বিভাগের মহকুমা আধিকারিক বিরাজ বিকাশ শর্মা। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান সৃজন। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। মাস্ক পরুন, আপনার হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিরাপত্তার জন্য দুগজ দূরত্ব বজায় রাখুন, কোভিড সংক্রান্ত সরকারি নীতি ও নির্দেশিকাগুলো মেনে চলুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, জনস্বার্থে প্রচারিত।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: आकाशवाणी শিলচর কথিকার অনুষ্ঠানে এখন শুনবেন বেগম রোকেয়ার সাহিত্যে নারীর অবস্থা।

0: জানান। এই শীর্ষকে বলছেন মমতাজ বেগম বড়ভূঁইয়া।
1: বেগম রুকিয়া শাখাত হোসেন, নারী মুক্তির পথিকৃৎ। আজকের একুশ শতকের প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই মহিষী নারীর জীবন দর্শন সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে জিনিসটা স্পষ্ট হয়ে উঠেছে সেটা হলো নারী মুক্তি এবং নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে রুকেয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের মূল কাঠামো ছিল তিনি চেয়েছিলেন একটা সুন্দর সমাজকে গড়ে তুলতে। তাই কখনো স্ল্যাশ, কখনো যুক্তি, কখনো তীব্র ক্ষোভের মাধ্যমে হৃদয়ের সমস্ত আবেগ, সমস্ত অন্তঃকরণ দিয়ে রুকেয়া একটি অনগ্রসর সমাজ, একটা ক্রমসহিষ্ণু জাতিকে জানবার চেষ্টা করেছিলেন। বেগম রুকেয়ার পথ চলা ছিল একাকী এক দুর্গম পথে। যে পরিবর্তন তিনি চেয়েছিলেন তা সেকালের প্রেক্ষিতে প্রায় অসম্ভব ছিল। যে বুদোদয় তিনি করতে চেয়েছিলেন তা জলের মধ্যে প্রতিবিম্বের মতো ঢলায়মান ছিল। তারপরও তিনি থেমে যাননি। তার বুদ, তার বিশ্বাস শুধু বিশ্বই সৃষ্টি করে না, কখনো কখনো আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলে বেদনায়। প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন এক মহিলা প্রচণ্ড প্রতিকূল ও রক্ষণশীল পরিবেশে যে সত্য অনুধাবন করতে পেরেছিলেন, যে সত্য উচ্চারণ করেছিলেন, আজ একশো বছর পরও তার কিছুটা আমরা যদি করতে পারতাম তাহলে আমরা ধন্য হয়ে যেতাম। সত্যি কথা বলতে গিয়ে আজকের নারী প্রগতির যে বুলি আমরা আওড়াই, সেই প্রগতিবাদী নারীরা শতাব্দীর পরও সেই সত্য উচ্চারণে কুণ্ঠিত, বীত, যা রোকেয়া শাখাওয়াত হোসেন নিঃসংকোচে করে গেছেন। উনিশ শতকের শেষ প্রান্তে যখন অশিক্ষা, কুশিক্ষা আর রক্ষণশীল এক সমাজ ব্যবস্থার মধ্যে তার চিন্তাশক্তি বিকাশ লাভ করেছিল, সেই রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও রোকেয়া অত্যন্ত গতিশীলতা লক্ষ্য করা যায়। যদিও নারী শিক্ষা বিস্তার এবং নারী মুক্তি তার জীবনের মহান ব্রত ছিল, কিন্তু সমাজ ছিল তার চেতনায়। সমাজের নানা অনিয়ম বিচ্ছুতির প্রতি রোকেয়ার যেমন সজাগ দৃষ্টি দেখা যায়, তেমনি সমাজ সম্পর্কীয় চিন্তাধারাও আধুনিক মননশীলতা লক্ষ্যগোচর হয় তার চেতনার, তার ভাবনার জগতে। যে গুণে দোড়া সমাজকে পাল্টানোর জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন, তিনি সেই সমাজে যে শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে তা বুঝতে পেরেছিলেন, এবং সেই শিক্ষা যে শুধুমাত্র কয়েকটি কাগজ কলমে অর্জিত শিক্ষা নয় তাও তিনি জানতেন। তিনি প্রকৃত শিক্ষা বলতে বুঝিয়েছিলেন যা হোক শিক্ষার অর্থ কোনো সম্প্রদায় বা জাতিবিশেষের অন্ধ অনুকরণ নয়। ঈশ্বর যে স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতাকে অনুশীলন দ্বারা বৃদ্ধি করাই হল শিক্ষা। এই প্রকৃত শিক্ষাই তিনি সমাজের জন্য অন্বেষণ করে গেছেন। তাই কেবল পাশ করা বিদ্যাকে প্রকৃত বিদ্যার আদর্শে বিশ্বাসী তিনি ছিলেন না, এবং সকল ভারতবাসীকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। রুকেয়া আদর্শ শিক্ষা দ্বারা সমাজের অশিক্ষাগুলিকে দূর করতে চেয়েছিলেন, মিথ্যা ইতিহাস থেকে সমাজকে মুক্ত করতে চেয়েছিলেন। বিকৃত ইতিহাসের যে কলুষিতা তা থেকে আমরা কি আজও মুক্ত হতে পেরেছি? রুকেয়া সমাজের সত্যিকার উন্নতিতে চেয়েছিলেন। সমাজের উন্নতির জন্য এবং সমাজের সামগ্রিক অগ্রগতি যে নারী এবং পুরুষ উভয়ের উন্নতি ব্যতিরেকে অসম্ভব সেটাও দূরদর্শী বেগম রোকেয়া অনুধাবন করতে পেরেছিলেন। তাই তিনি স্পষ্ট উচ্চারণ করেছিলেন, সমাজের অর্ধ অঙ্গ বিকল রাখিয়া উন্নতি অসম্ভব। তাই আবারও তিনি বলেছেন যে আমি ইতিপূর্বে বলিয়াছি নর এবং নারী উভয়ে মিলিয়া একই বস্তু নয়, তাই একটি ছাড়িয়া অপরটি সম্পূর্ণ উন্নতি লাভ করতে পারিবে না। এখনো তাই বলি এবং আবশ্যক হইলে একথা শতবার বলিব। সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নের এই স্বপ্ন বেগম রুকেয়াকে প্রণোদিত করেছিল নারী শিক্ষা বিস্তারে। শিক্ষা ছাড়া যে নারী সমাজের উন্নয়ন অসম্ভব এই সত্য এত কঠিনভাবে অন্য কোনো মুসলমান নারী অনুধাবন করেছিলেন কিনা তা আমাদের জানা নেই। রোকেয়া তাই এটি সমাজের প্রতি পলে পলে

উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি আজীবন নারীর উন্নয়নের জন্য সংগ্রাম করেছেন, শিক্ষাকে কাজে লাগানোর ব্যাপারেও তিনি ছিলেন সোচ্চার। একের উপর অন্যের নির্ভরশীলতা যে সমাজকে পিছনে ঠেলে দেয় এটা তিনি জানতেন, তাই তিনি দীপ্ত উচ্চারণ করেছিলেন, তাহারা ইহজগতে কেবল সুদৃশ্য শাড়ি ক্লিপ ও বহুমূল্য রত্নালঙ্কার পরিয়া পুতুল সাজিবার জন্য আইসে নাই, বরং তারা বিশেষ কর্তব্য সাধনের নিমিত্ত নারীরূপে জন্মলাভ করিয়াছে। তাহাদের জীবন শুধু পতিদেবতার মনোরঞ্জনের নিমিত্ত উৎসর্গ করিবার বস্তু নহে, তাহারা যে অন্য বস্ত্রের জন্য কারো গলগ্রহ না হয়। সারা বিশ্ব আজ জনসংখ্যার অর্ধেক নারীর উন্নয়নের জন্য তৎপর। নারী আজ উন্নয়ন সূচক, নারীকে অর্থনৈতিক জীবনদান করার জন্য প্রণয়ন করা হচ্ছে নানা কর্মসূচি। রুকেয়ার দূরদৃষ্টিতে ধরা পড়েছিল এই বাস্তবতা প্রায় শতবর্ষের পূর্বে। তিনি নারীর স্বনির্ভরতার পাশাপাশি পুরুষের স্বনির্ভরতা সম্পর্কেও চিন্তাভাবনা করেছেন। সমাজকে একটি সত্য সুন্দর রূপ কাঠাময় দাঁড় করানোর জন্য পুরুষদেরও স্বনির্ভর হওয়া প্রয়োজন, প্রয়োজন আত্মবিশ্বাস এবং আত্মবুদে বলীয়ান হওয়া। এই স্বাবলম্বিতা অর্জনের জন্য কুপ্রথা যা যৌতুক নামে প্রচলিত আমাদের সমাজে তা নির্মূল করার প্রয়োজন, প্রয়োজন কঠোর পরিশ্রমের দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয়। এই বুদকে জাগিয়ে তুলতে রোকেয়া বক্রোক্তি করেছেন, আমরা অলস তরল মতি শ্রম কাথর কুমলাঙ্গ বাঙালি, তাই ভাবিয়া দেখিয়াছি সশরীরে পরিশ্রম করিয়া মুদ্রা লাভ করা অপেক্ষা ওল্ড ফুল শ্বশুরের সর্বাংশ লুণ্ঠন করা সহজ। সমাজ সংসারের জন্য রোকেয়ার বেকুলতা কখনো বিদ্রোহে রূপান্তরিত হয়েছে। প্রচলিত সমাজ ব্যবস্থায় নানা নীতির সাথে কিছুটা আপোষ করে যদিও বিবর্তনের মাধ্যমে সমাজ সংস্কারের বিষয়ে অনেক জায়গায় রোকেয়া মতামত রেখেছেন, তারপরও তার বিপ্লবী মনোভাব লুকিয়ে থাকেনি। পদ্মরাগ উপন্যাসে সিদ্ধিকার উক্তি, সমাজের এইসব নালিঘায়ের কি ঔষধ নাই, প্রশ্নের উত্তরে যখন সৌদামিনী বলে সকলে এসো, তারপর সমাজের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা, তার উত্তরে সুফিয়া বলেছিল সমাজের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করিতেই হইবে। এককালে মুসলমান সমাজ অতিশয় উন্নত ছিল, রোকেয়া তার রচনার মধ্যে তার উদাহরণ দিয়েছেন যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে আমাদের দেশ যে উন্নত ছিল সেই উন্নতি বিধানে উৎসাহিত করার জন্য তিনি তার বিভিন্ন রচনায়ও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কিসের বলে? জ্ঞানের বলে। আজই ইউরোপ ও আমেরিকা সুসভ্য ধন্যাট্য ব সর্ববিষয় উন্নত কেন? জ্ঞান বিজ্ঞানের কৃপায়। যে ক্ষুদ্র জাপানের দিকে চাহিয়া অভাগিনী বঙ্গভূমি দীর্ঘশ্বাস ত্যাগ করে, তাহারও উন্নতির একমাত্র কারণ জ্ঞান। জ্ঞান পাশ্চাত্য অনুকরণ নয়, যথার্থ জ্ঞান লাভ করাই আমাদের উন্নয়নের একমাত্র উপায়, এটা রোকেয়া বিশ্বাস করতেন। এই বিষয়ে তিনি বরাবরই নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন, বিশেষ করে আমাদের বাঙালি সমাজের যে মানসিকতা তার বিরুদ্ধে তিনি কঠোরভাবে কষাঘাত করেছেন। বলেছেন, বিলাসিতা অর্ফে সভ্যতার সঙ্গে সঙ্গে অনুকরণ প্রিয়তা নামক আরেকটা ভূত আমাদের স্কন্ধে চাপিয়া আছে। আমাদের আর্থিক অবস্থা সামান্য একটু সচ্ছল হইলেই আমরা প্রতিবেশী বড়লোকদের অনুকরণ করিয়া থাকি। রোকেয়া সমগ্র রচনায় ব্যপ্ত হয়ে আছে প্রখর আত্মসম্মানবোধ। এই আত্মসম্মানবোধকে তিনি সমাজদেহে সঞ্চারিত করতে চেয়েছিলেন, এই দেশকে একটি স্বনির্ভর আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করার স্বপ্ন তিনি দেখেছিলেন। তাই ভূতা অনুভূতিকে নির্মম বাক্যবাণে হাতুড়ির আঘাতে জাগাতে চেয়েছিলেন। তাই তার শ্লেষপূর্ণ মন্তব্য, দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য পরিশ্রম করা অপেক্ষা আমেরিকার নিকট ভিক্ষা গ্রহণ সহজ, রৌদ্রের সময় ছত্রহস্তে কৃষিক্ষেত্র পরিদর্শনের জন্য ইতস্তত ভ্রমণ করা অপেক্ষা টানা পাখার তলে আরাম কেদারায় বসিয়া দুর্ভিক্ষ সমাচার পাঠ করা সহজ। তাই আমরা অন্ন উৎপাদনের চেষ্টা না করিয়া অর্থ উৎপাদনের চেষ্টায় সচেত এবং সচেষ্ট আছি। মুসলমান সমাজের মধ্যে সচেতনতা জাগাতে গিয়ে তিনি বলেছেন, ভারতবর্ষে 1 কোটি লোক ভিক্ষাজীবী, তন্মধ্যে মুসলমানের সংখ্যাই অধিক,
সুতরাং তাহারা কোন

0: মুখে অন্য জাতির সহিত সমকক্ষতা করিবে। আমরা আবার কৌলন্যের বড়াই করি। রোকেয়া সমসাময়িক সমালোচকদের মতে রোকেয়া সমাজ সংস্কারের নামে সমাজের ক্ষতকে নির্মমভাবে উপস্থাপিত করে সমাজকে দৃঢ়রূপে আঘাত করেছে। নবনূর পত্রিকায় 1312 খ্রিস্টাব্দের ভাদ্র সংখ্যায় মতিচুরের একটি সমালোচনা প্রকাশিত হয়েছিল। সেখানে সমালোচক বলেছিলেন, সমাজ সংস্কার করা এক কথা আর সমাজকে বেদম চাবুক মারা আরেক কথা। চাবুকের চুটে সমাজ দেহ ক্ষত হইতে পারে, কিন্তু তা দ্বারা সমাজের ক্ষতি বা অভাব পূরণ হয় না। মতিচুর রচয়িত্রী কেবল ক্রমাগত সমাজকে চাপকাইয়াছেন, ইহাতে কোনো সুফল ফলিবে আমরা এমত আশা করতে পারি না। সমালোচকের এই মন্তব্যের সঙ্গে আমরা আজকের দিনের যারা পাঠক তারা একমত হতে পারি না, কারণ রোকেয়া এমনভাবে তিনি সমাজকে কষাঘাত করে গেছেন, এমনভাবে সমাজকে সংস্কার করতে চেয়েছিলেন, তার মধ্যে আমরা যে বিপ্লবী মানসিকতার পরিচয় পাই সেটা আজকের দিনেও কিন্তু প্রাসঙ্গিক। তিনি সমাজকে চাপকেছেন, কিন্তু তার সুফল কিন্তু আমরা লাভ করতে পেরেছি, কারণ তার মধ্যে আমরা খুঁজে পেয়েছি আমরা সমাজকে শুধু নয়, নারী বা পুরুষ উভয়ের যে ব্যক্তিসত্তার যে সামগ্রিক উন্নয়ন যা তাকে মানুষ হিসাবে মর্যাদা দেবে, তাকে স্বাধিকার সচেতন করে তুলবে, তার মধ্যে জাগিয়ে তুলবে সচেতনতা, মানুষ হিসাবে তার যে মূল্য এবং মর্যাদা সেই মর্যাদা লাভে তাকে সক্ষম করতে পারবে, তার চিন্তা এবং চেতনা এতটাই প্রাগ্রসর ছিল। এবং বিশেষ করে নারী শিক্ষা এবং নারী মুক্তি ভাবনাকে তিনি প্রসারিত করে গিয়েছিলেন। তার রচনার মধ্যে আমরা দেখি যে নারী শিক্ষার সঙ্গে নারী মুক্তি ভাবনাকে বা নারী প্রগতির যে বৃহত্তর যে অভিযাত্রা সেই অভিযাত্রার সঙ্গে তিনি যুক্ত করে দিয়েছিলেন তার চিন্তা এবং চেতনাকে। তার পূর্বে অনেকেই বা তার সমসাময়িক কালে অনেকেই উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু আমরা বলবো রোকেয়াই সর্বপ্রথম শিক্ষা বিস্তারের কর্মসূচিকে নারী মুক্তি ভাবনার সঙ্গে যুক্ত করেছিলেন। নারী মুক্তি ছিল তার আদর্শ, বাংলার মুসলমান সমাজে স্ত্রী শিক্ষা বিস্তারই ছিল তার আজীবন সাধনা। কিন্তু নারী মুক্তি বলতে তিনি কি বোঝাতে চেয়েছিলেন, কি ধরনেরই বা শিক্ষার তিনি পক্ষপাতী ছিলেন, সেইটা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা তার গ্রন্থগুলা পাঠ করি। তার যে গ্রন্থ মতিচুর প্রথম খণ্ড, মতিচুর দ্বিতীয় খণ্ড, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ বা অপরূদবাসিনী, এই যে গ্রন্থগুলা এই অল্প সময়ের মধ্যে সবিস্তারে আলোচনা করা সম্ভব নয়, তবুও এই গ্রন্থগুলার যে মূল কথা তিনি মূল যে তার ভাবনা তিনি আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন সেইগুলোতে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে আমার কাছে, যে জীবন আনয়ের জন্য পুরুষের পাশাপাশি নারীর অবস্থানকে তিনি চিহ্নিত করে গেছেন। কেননা তার দৃষ্টিতে মানুষ প্রজাতির মধ্যে নারীর অস্তিত্ব অপরিহার্য, জায়া জননী দুহিতা, এই ত্রিমাত্রিক সত্তার ঊর্ধ্বেও নারীর যে সামাজিক জীবনে তার যে পরিচয় রয়েছে, তার যে ব্যক্তি পরিচয় রয়েছে, সেই ব্যক্তি পরিচয়কে কুণ্ঠিত করছে আমাদের সমাজ। এবং এই সমাজ, এই শাস্ত্র, এই ধর্ম, এই লোকাচার সব কিছুর বিরুদ্ধেই ছিল তার প্রতিবাদ। রোকেয়ার প্রশ্ন ছিল, পুরুষ কেন নারীর কর্তা হবে? এখানেই এসে যায় সমান অধিকারের প্রশ্ন, যেটা আজকের দিনে খুবই আলোচ্য বিষয়। এক্ষেত্রে তিনি বিশেষ করে মুসলমান সমাজে যে ধর্মীয় ভাবনা, যেটা সেই ধর্মীয় ভাবনার কথা তিনি বলেছেন, যে ধর্ম অনেক জায়গায় নারীকে তার যে স্বতন্ত্র অস্তিত্ব সেই অস্তিত্বের স্বীকৃতি দিতে অপারগ। যদিও আমরা দেখি যে ইসলাম ধর্মে পক্ষপাতিত্ব নেই, কেননা নারীর উপর যেমন পুরুষের, তেমনি পুরুষের উপর নারীর অধিকার নিশ্চিত করে দিয়েছে এই ধর্ম। এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে সেটা আমরা দেখেছি যে কোনো জায়গায় বলা হয়নি যে নারীকে শিক্ষার অধিকার নেই। তো নারীর মূল্য এবং মর্যাদা লাভের জন্য রোকেয়ার যে আজীবন সংগ্রাম, সেই সংগ্রামের আজকের দিনে আমরা 21 শতকের নারীরা যদি সহযাত্রী হয়ে উঠতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর এবং সার্থক হয়ে উঠবে।
1: গতিকার অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বেগম রোকেয়ার সাহিত্যে নারীর অবস্থান। এই শীর্ষকে বললেন মমতাজ বেগম বড়ভূঁইয়া।

আকাশবাণী শিলচর। উপশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ঠুমরি, পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: आकाशवाणी शिलचर লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ভি বালসারার অর্কেস্ট্রা বাদন।

গীতাঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। গীতাঞ্জলি অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন এন রাজনের বেহালাবাদন, রাগ দুর্গা।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ এন রাজনের বেহালা বাদন শুনলেন। আকাশবাণী শিলচর আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানে সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।